بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ بےتار کھلنا سکال ساتٹا بجے انسٹھ منٹ آج شنیبار تیسرا شراون چودہش تیترس بنگابد تیسرا سفر چودہش آٹچلس ہجری اٹھارو جولائی دو ہزار چھبیس خریٹابد سوپر شروتا شروع ہل ہمارے آج کے پرتھم ادھیبن অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে, দ্য 3rd অফ শ্রাবণ, দ্য 3rd অফ সফর অ্যান্ড জুলাই দ্য 18th। দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। গভর্নমেন্ট ইজ কমিটেড টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার, সেজ এলজিআর মিনিস্টার। Rehabilitation work begins for flood victims alongside relief distribution, informs Finance and Planning Minister. Bangladesh will move forward as country of peaceful coexistence among diverse communities, comments Information and Broadcasting Minister. European Union, G77 and China reiterate their support for Bangladesh in its transition from least developed country. Israeli strikes kill at least 14 in Gaza, and England will take on France in third place playoff of FIFA World Cup at 3 AM tonight. Those are the headlines. Now the details. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government is committed to implement every provision of the July National Charter. He said this while addressing a discussion marking the 6th death anniversary of former Dhaka University Vice Chancellor Professor Imazuddin Ahmed at the Jatiyo Press Club in the capital yesterday. The minister accused the opposition of trying to mislead the public regarding the implementation of July Charter. He said BNP secured a 2/3 majority in the parliament based on the manifesto presented to the people during the election. Mirza Fakhrul Islam Alamgir said the July uprising was not an isolated event, but the culmination of nearly 18 to 19 years of struggle against fascist rule. Finance and Planning Minister Amir Khusro Mahmud Chaudhary has said the relief and rehabilitation efforts are already underway and the government's support will continue until full rehabilitation is completed. He made the remarks while distributing relief materials among flood victims in the Potenga area in Chattogram yesterday. The minister said around 7 lakh people have been affected by the floods in Chattogram. More than 1 lakh people have already received relief assistance, while rehabilitation efforts for the flood victims are also underway, he added. Amir Khusro Mahmud Chaudhary said many roads have been damaged by the floods and instructed the authorities concerned to expedite repair work, which is already underway. Later in Lohagara Upazila, the finance minister distributed relief materials among the flood victims. During the time, he informed the newsmen that a coordinated investigation is underway into the terrible flood in South Chattogram. Home Minister Salahuddin Ahmed has said the present BNP government is the true representative of the people and it will always stand by the people. He said this while distributing relief among flood victims of Chakori Upazila in Cox's Bazar yesterday. The Home Minister said survey is being conducted by the government in the areas affected by the floods. After the survey, necessary measures will be taken to rehabilitate damaged roads, educational institutions, embankments and other infrastructures, he added. Later, Salahuddin Ahmed inspected flood-damaged embankments, roads and homesteads in the Charakul area of Chakuria. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said the government will continue to provide all necessary support to assist the farmers in the flood-affected districts to help them resume agricultural activities as soon as possible. He said this to newsmen after distributing paddy seeds and other supplies to the affected farmers, fishermen and others in Chattogram yesterday. The minister said free paddy seeds and seedlings will be distributed among farmers in the flood-hit areas and within the next 15 days, all cattle in the affected areas will be vaccinated. Mentioning that a field survey is being conducted to assess the actual extent of the damage, he said appropriate measures will be implemented to support the affected fish farmers. Information and Broadcasting Minister Zahiruddin Shapon has said Bangladesh will continue to move forward as a country of peaceful coexistence among diverse communities, and there will be no place for divisive politics. He made the remarks as the chief guest at a commemorative meeting at the Supreme Court Bar Association building in the capital yesterday. The Information and Broadcasting Minister said those who seek to establish the dominance of a single religion, a single culture, or a single political party stand against the laws of the nature, humanity, and civilization. He said the government remains firmly committed to ensuring equal rights for all citizens of Bangladesh, regardless of religion, race, language, or ethnic identity. Zohiruddin Shopon said newly elected British Prime Minister recently placed his ideas for his country, echoing Bangladesh Prime Minister Tariq Rahman's vision, "I have a plan." This is Bangladesh Beta giving you the news. European Union, EU and the Group of 77 and China have reaffirmed their support for Bangladesh's efforts to ensure a smooth, sustainable and irreversible graduation from the Least Developed Country LDC category. The assurances came during separate meetings held at the UN headquarters in New York between Commerce Minister Khondokar Abdul Muqtadir and head of the European Union delegation to the UN Ambassador and chair of the Group of 77 and China and permanent representative of Uruguay to the UN Ambassador. During the meetings, the minister explained the rationale behind Bangladesh's request for a 3-year extension of the LDC graduation preparatory period, citing the country's ongoing economic and political transition, global economic uncertainties, energy challenges, and the need to consolidate wide-ranging structural reforms. Ambassadors of the EU and the Group of 77 reaffirmed their continued support for Bangladesh's LDC graduation. Multiple Israeli attacks across Gaza Strip have killed at least 14 Palestinians, more than half of them in a drone strike on a funeral procession. 8 killed and 20 injured in a strike on funeral procession for Palestinian killed by Israel earlier in the day. Witnesses said the drone targeted Palestinian mourners gathered outside the Ahmed Yassin Mosque as they waited to begin a funeral procession for a Palestinian killed in a separate attack earlier in the day in the same area. FIFA World Cup football, and France will face England in the FIFA World Cup third place off match. The match will be held at Miami Stadium of the United States at 3 a.m. tonight Bangladesh time. The highly anticipated FIFA World Cup final between Argentina and Spain will be held tomorrow night in New York. Dhaka Meteorological Office says the well-marked low over Northwest Bay and adjoining North Odisha West Bengal coast weakened into a low-pressure area and now lies over North Odisha and adjoining Bihar and Gangetic West Bengal. Under its influence, a steep pressure gradient lies over North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep western local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potokhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas at west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Government is committed to implement July Charter, says LGRD Minister. Rehabilitation work begins for flood victims alongside relief distribution, informs Finance and Planning Minister. Bangladesh will move forward as a country of peaceful coexistence among diverse communities, comments Information and Broadcasting Minister. European Union, G77 and China reiterate their support for Bangladesh in its transition from least developed country. Israeli strikes kill at least 14 in Gaza. And England will take on France in third-place playoff of FIFA World Cup at 3 a.m. tonight. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বৃষ্টি আক্তার। বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা গতরাতে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে প্রধান অতিথি ছিলেন। এবারে এর উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
3: প্রকৃতির কাছে আমরা সারেন্ডার করব না। জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতিকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে চান এবং সেই জন্যই তিনি বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে সমান গুরুত্ব দিয়ে তিনি কাজ করবেন। অফকোর্স যেখানে অবহেলিত জেলা, যেখানে কাজ করার অনেক সুযোগ আছে, সেই জায়গাটা তিনি বেশি কাজ করবেন।
2: বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে ডেপুটি স্পিকার বলেন, গোপালগঞ্জের মানুষ বাগেরহাটকে শাসন করেছে কিন্তু কিছুই দিয়ে যায়নি।
3: ফ্যাসিজমের 15 বছর বা 17 বছর এই গোপালগঞ্জ আর বাগেরহাট কাছাকাছি, সেই গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে কিন্তু কিছুই দিয়ে যায়নি, শুধু নিয়ে গেছে। তো এই যে নিয়ে গেছে, আমরা এখন বাগেরহাটের জন্য আনতে চাই।
2: বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন,
4: এয়ারপোর্ট পাশাপাশি হচ্ছে খুলনা মহাসড়ক, এই দুটো যদি আমরা অগ্রি করতে পারি তাহলে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসবে এবং অ্যাট দা সেম টাইম
2: সভায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত এবং তার স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন ডেপুটি স্পিকার। শেখ শাহনশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের আত্মত্যাগ কেবল স্মরণে রাখলেই হবে না, তাদের আদর্শ ও চেতনাকে জাতীয় জীবনের প্রতিটি স্তরে ধারণ করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশের যে স্বপ্ন সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার আর্টিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদদের আত্মদান জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ইতোমধ্যে সারা দেশ জুড়ে সরকারি বেসরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে সরকার। পরে উপজেলার 96টি ক্রীড়া সংগঠনের মধ্যে ফুটবল ও 20 জন কৃষকের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও দলীয় নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ক্যান্সার একটি কঠিন ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়, ফলে অনেক পরিবার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। তবে আধুনিক চিকিৎসায় ক্যান্সার জয় করা সম্ভব। তিনি গতকাল সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হোটেলে সমন্বিত ন্যূনতম আক্রমণাত্মক প্রযুক্তি ইন্টারভেনশনাল টার্গেট থেরাপির উপর আয়োজিত ক্যান্সার সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক ক্যান্সারে আক্রান্ত না হওয়ার বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ন্যাশনাল ইনস্টিটিউট প্যাথোলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন চেয়ারম্যান মেজর জিল্লুর রহমানের সভাপতিত্বে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর এস এম আকরামুজ্জামান ও ডক্টর আসাদুল্লাহিল গালিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট প্যাথোলজি অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন এই সেমিনারের আয়োজন করে। জুলাই আন্দোলনের শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনী, অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এছাড়া বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন। খেলার খবর, ফুটবল। খুলনার রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় তেরোখাদা উপজেলার ছাগলদা ইউনিয়ন ১-০ গোলে দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। গ্রন্থনা এন এ এম সারোয়ারি আক্তার।

আমাদের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে জুলাই গণ আন্দোলন কেবল যে একটি ঘটনাক্রম তাই নয়, বরং সে আন্দোলন বহন করে দীর্ঘদিনের বঞ্চনা, অধিকার হরণ, রাষ্ট্র পরিচালনায় একরোখা আচরণ আর স্বেচ্ছাচারিতার প্রতি গণমানুষের অনাস্থার তীব্র প্রতিফলন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনের অধিকার আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়, কথার ফুলঝুরি শুনতে সে প্রস্তুত নয়। বিগত পর্বেই আমরা তাই বলেছিলাম, জুলাই 36 শুধু স্মরণ করার জন্য নয়, এটি আমাদের অধিকার প্রতিষ্ঠায় বাংময় একটি রাজনৈতিক সত্য। সেই সত্যের হাতছানিতে সব পিছুটান উপেক্ষা করে, ভয়কে জয় করে 24 জুলাই পথে নেমে এসেছিল যে ছাত্র জনতার ঢল, তাদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসায় আমন্ত্রণ আমাদের আজকের ভাবনায়। ধারা বর্ণনায় আজ আপনাদের সাথে আছি আমি, আসমাউল হুসনা। ক্যালেন্ডারে জুলাই নিছক একটি মাসের নাম, কিন্তু ইতিহাসের পাতায় জুলাই কখনো কখনো একটি দীর্ঘশ্বাস, একটি অশ্রুবিন্দু, আবার একটি জেগে ওঠার নাম। একটি মাস যার নাম উচ্চারণ করলেই কোথাও না কোথাও ভেসে ওঠে স্লোগানের প্রতিধ্বনি, দৌড়ে চলা মানুষের ছায়া, উদ্বিগ্ন মায়ের অপেক্ষা আর রক্ত মাখা কিছু বিকেলের স্মৃতি। জুলাই একটি অনুভূতি, একটি প্রশ্ন, একটি প্রতিবাদ, একটি জাতির আত্মসমালোচনারও নাম। অগণতান্ত্রিক ও জনসম্মতিহীন শাসন যে শোষণেরই নামান্তর, তা বছরের পর বছর অনুভব করলেও সাহস সঞ্চয় করে প্রতিবাদে হয়তোবা পেরিয়ে গিয়েছিল অনেকটা সময়। কিন্তু 24 গণজাগরণ আবারও বুঝিয়ে দিয়েছে, এই বাংলার মানুষ দাবিয়ে রাখার নয়। গুম, খুন, ক্রসফায়ার, নিবর্তনমূলক আইন, অবাধ লুটপাট, দুর্নীতি আর নিষ্পেষণের যে অপসংস্কৃতি স্থান করে নিয়েছিল কিছু পদধারীর আর পদলেহনের কার্যধারায়, জুলাই গণজাগরণ তার প্রতি ধিক্কার জানায়। মহান মুক্তিযুদ্ধের এক পেশে একচেটিয়ে আর খণ্ডিত ইতিহাসকে আবেগাস্ত্র বানিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার যে অভিপ্রায়, তা যে গ্রহণযোগ্য নয় এ জাতির ছাত্র মজুর জনতা, তা সেই মহাপ্রতিরোধে জানিয়ে দেয় আপন গরিমায়। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা আজও সন্তানের ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ান, কত ভাইয়ের ফোন আজ আর বেজে ওঠে না, কত বন্ধুর নাম আজ শুধুই স্মৃতির খাতায়। সংখ্যা হয়তো ইতিহাস লিখে রাখবে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে ছিল একটি মুখ, একটি পরিবার, একটি স্বপ্ন, একটি অসমাপ্ত জীবন। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন জুলাইয়ের গান।

প্রতিটি প্রজন্মেরই একটি গল্প থাকে। বায়ান্নর প্রজন্ম ভাষার গল্প লিখেছিল, একাত্তরের প্রজন্ম স্বাধীনতার গল্প লিখেছিল, আর ২৪শে জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে, যার শিক্ষা, মূল্যায়ন ও তাৎপর্য নিয়ে আলোচনা চলতেই থাকবে। আমরা যখন জুলাইয়ের কথা বলি, তখন শুধু আন্দোলনের কথা বলি না, আমরা বলি সাহসের কথা, আমরা বলি প্রশ্ন করার অধিকার, নিজের বিশ্বাস প্রকাশ করার আকাঙ্ক্ষার কথা, আমরা বলি এমন এক প্রজন্মের কথা যারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চেয়েছিল। জুলাই আমাদের কাঁদিয়েছে, জুলাই আমাদের ভাবিয়েছে, জুলাই আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, জুলাই আমাদের শিক্ষা দিয়েছে সংঘাতের শেষ প্রান্তে কোনো বিজয়ী থাকে না, সেখানে থাকে ক্ষত, থাকে কান্না, থাকে অপেক্ষা, আর থাকে এমন কিছু স্মৃতি যেগুলো কোনোদিন মুছে যায় না। জুলাই আমাদের শিক্ষা দিয়েছে রক্তের কোনো দল নেই, কান্নার কোনো মতাদর্শ নেই, একজন মায়ের অশ্রু কখনো ক্ষমতাসীন বা বিরোধী হয় না। তাই জুলাইকে স্মরণ করার অর্থ ঘৃণা নয়, বরং প্রতিটি হারিয়ে যাওয়া জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। আমাদের নতুন প্রজন্মকে শিখতে হবে ঘৃণা নয়, ভালোবাসা শক্তি, প্রতিশোধ নয়, ন্যায় বিচার স্থায়ী, বিভাজন নয়, ঐক্যই একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজ সেই জুলাইকে স্মরণ করার অর্থ কেবল অতীতের দিকে তাকিয়ে থাকা নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, এমন একটি বাংলাদেশের পথে যেখানে তরুণদের স্বপ্ন ভয় পাবে না, মায়ের চোখে অকারণ অশ্রু থাকবে না, আর মতের ভিন্নতা কখনো মানুষের প্রাণ কেড়ে নেবে না। আমরা সেই সকলের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রতীক্ষায়।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা NAM সারওয়ারে আক্তার, উপস্থাপনায় আসমাউল হোসনা, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মোর্শেদুল ইসলাম, গানের কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুর করেছেন প্রদীপ রাহা।

এবার শুনবেন ইশরাত জাহান লিজার কণ্ঠে গান, গীতিকার সঞ্জীব কুমার রায়, সুর করেছেন শেখ আলিয়াস আসসালাম।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের শিল্পী গাজী সালাউদ্দিন বাপ্পি, গীতিকার দীপঙ্কর ঘোষ আর গানটিতে সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী অনুষ্ঠানে, শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী রূপা রানী সাহা, গীতিকার মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: বর্ণালী অনুষ্ঠান এখানে শেষ হলো। বাংলাদেশ বেতার খুলনা এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইমন রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। পরে তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ডলুখালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের বলেন, দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। ভবিষ্যতে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি চন্দনাই, সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসাবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতি কোন স্থান এখানে হবে না। তিনি গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে মহাত্মা ভগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30 প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইং এর অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে গতকাল ইসরায়েল ড্রোন হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেকের বেশি মানুষ একটি জানাজার নামাজে অংশ নিচ্ছিলেন। ওই জানাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত, 20 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাতুর ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তিনি শুরুতেই একই এলাকায় ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় তারা অংশ নিয়েছিলেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3:00 খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1:00 নিউ ইয়র্কের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
0: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।

এই সুন্দর সকালে যে যেখানে বসে আমাদেরকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রূপালীর আয়োজন। শ্রোতা, রূপালীর আয়োজনে আপনাদের সাথে থাকব আমি মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। আর গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা হয়ে যাবে 01974121970 এই নম্বরে। তো প্রথমে আমরা শুনব চিঠির গান। আমাদেরকে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ কাশেম সর্দার, সভাপতি ভালোবাসার বন্ধন পিতা শ্রোতা ক্লাব, গ্রাম উলা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। শুনতে চেয়েছেন রাজু মস্তান ছায়া ছবি থেকে গান এন্ড্রু কিশোর ও শাকিলা জাফরের কণ্ঠে। তো শ্রোতা বন্ধু, চলুন আমরা শুনে আসি রাজু মস্তান ছায়া ছবি থেকে গান এই চোখে চোখ রেখেছো এই শিরোনামের।

দোলা ছায়াছবি থেকে এবারে গান শুনবেন রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রায়ের মহল খুলনা থেকে নিত্যানন্দ।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে শোনাব রসের বাইদানি ছায়াছবি থেকে গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আফজাল মোল্লা, দেওয়াতলা, খুলনা থেকে।

স্বপ্নের ভালোবাসা ছায়াছবি থেকে এবারে গান শুনবেন কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন গিয়াসুদ্দিন পূর্ব চম্বল বাসখালী চট্টগ্রাম থেকে।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সে কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: প্রশ্রোতায় রয়েছেন রূপালী রায়চনে। এবার শুনবেন এক টাকার বউ ছায়াছবি থেকে গান কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শিরিনা মহামায়া চাঁদপুর থেকে। আর এই গানটির পরে আপনাদের সাথে সরাসরি ফোন ইনে যুক্ত হব 01974 121970 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম আপনাদের সাথে ফোনে যুক্ত হব 01974-121-970 এই নম্বরে। এই নম্বরে ফোন দিয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনার পছন্দের গানের কথা, ছায়াছবির নাম। দেখব কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, কাশিম সর্দার আমাদের নিয়মিত শ্রোতা, গান শুনতে চেয়েছেন লুটপাট ছায়াছবি থেকে। এবারে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ খোকনদা বলুন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন আর সব সময় খুলনা বেতারের সাথেই থাকবেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ দাদা, আপনার পছন্দের গান কিন্তু শোনানো হয়েছে। হ্যাঁ আমরা সকলে ভালো আছি, বলুন। আচ্ছা ঠিক আছে, হঠাৎ বৃষ্টি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে। এবারে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: আপুরা কেমন আছে?
0: সব আপুরা ভালো আছে, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ।
0: জি বলুন। আচ্ছা বলুন, আপনার অনুরোধ আমরা লিখে রাখি। অবশ্যই শোনাবো আপনাদের গান, আপনাদের গানই আমরা সবসময় শুনিয়ে থাকি শ্রোতা বন্ধু। এবারে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা সকলে ভালো আছি। জি বলুন। কষ্ট ছায়াছবি থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আব্দুল কুদ্দুস, চাঁদপুর জেলা।
2: জি আপু, আমাকে
0: কাশিম মালার প্রেম ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন আমাদের নতুন শ্রোতা আব্দুল কুদ্দুস। হ্যালো, শুভ সকাল।
3: রায়মল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি সুফলদা বলুন।
3: আমাকে গান শোনাবেন বাল্য শিক্ষা ছায়াছবি থেকে এন্ডুকিতে স্বাধীনতা কণ্ঠে, আমার এই গানখানি যদি ভালো লাগে সেখানে গানটি শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সুফলদা ছিলেন আমাদের সাথে। এবারে কে রয়েছেন? হ্যালো,
4: হ্যালো,
0: জি কে রয়েছেন?
4: নমস্কার, আমি দুবা থেকে বলছি।
0: নমস্কার,
4: গ্রাম দুবা, রূপসা খুলনা।
0: জি শ্রোতা বন্ধু, নামটি আর একবার বলবেন।
4: নলিনী বাস্তি,
0: বলুন।
2: আমি বাংলা কলা ছবির একটা গান শুনতে চাই, চলে যায় অনুরোধ করছি।
0: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল শ্রোতা বন্ধু, আপনি আরো একটিবার চেষ্টা করুন। আপনি ভাঙা করা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছিলেন, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন?
0: জি ভালো আছি। কে বলছিলেন?
2: আফজাল মোল্লা দেওয়াতলা বদিয়াগাড়া থেকে বলছি। গান শোনাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: জি বলুন, আজকের অনুরোধ।
2: ছবির নাম কে পারো পার, শিল্পী আজাদ রহমান। ভালোবাসার মূল্য কত আমি জানি না। আর আপনারা ভালো থাকবেন, আল্লাহ।
0: ঠিক আছে, আল্লাহ হাফেজ আপনাকেও। আর একটি ফোন কল নিয়ে আমরা আবারও কানে ফিরব, দেখব কে রয়েছে আমাদের সাথে। হ্যালো,
2: হ্যালো,
0: জি কে রয়েছে কোথা থেকে? আদাব,
2: আমি মিলন বাবু, বড় বাজার।
0: জি মিলন দা বলুন।
2: দিদি আমার সঙ্গে মকরন্দ দোকানদার বিত্তানন্দ বলার। ঠিক আছে দাদা, আমরা এক জায়গায় বসে শুনতেছি।
0: আচ্ছা আচ্ছা,
2: আমার ছবির নাম অনু অনুতপ্ত। শিল্পী কেন্দ্র কিশোর, গানের বলি তুমি কাল কেন আসনি।
0: আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি কোন গানটি শুনতে চেয়েছেন অনুতপ্ত ছায়াছবি থেকে। আর এই ফোন কলটির সাথে ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, ফিরব গানে। এবার আপনাদেরকে শোনাবো স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে গান, ইফাতারা ন্যান্সি ও আগুনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মোস্তফা পাশা কামাল, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। এবারে শুনবেন ভাঙা করা ছায়াছবি থেকে গান বশির আহমেদের কণ্ঠে। গানটি শুনতে অনুরোধ করেছিলেন জাফর কাকচিরা বরগুনা থেকে।

রূপালীর আয়োজনে সব শেষে শুনবেন কুসুম কলিছায়া ছবি থেকে গান রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রবিউল গজেন্দ্রপুর ডুমুরিয়া থেকে।

এই গানটির সাথে শেষ হলো রূপালীর আজকের আয়োজন। এতক্ষণ ছিলাম আমি মৌমিতা সাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টসে, এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টসে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আমি মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্বল্পোন্নত দেশ এলডিসি শ্রেণী থেকে সুষ্ঠু, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আরও তিন বছরের প্রস্তুতিকালীন সময় চেয়ে জোরালো আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইকোস্যাক প্রেসিডেন্ট ও নেপালের স্থায়ী প্রতিনিধি লোক বাহাদুর থাপা এবং ইকোস্যাক ভাইস প্রেসিডেন্ট ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমার বেঞ্জামার সঙ্গে পৃথক বৈঠককালে সহায়তা কামনা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের মূল প্রস্তুতিকালীন মেয়াদের পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেনি। তিনি এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রস্তুতিকালীন মেয়াদ বৃদ্ধির অনুরোধ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বিলম্ব করার উদ্দেশ্যে করা হয়নি, বরং এই উত্তরণ আরও সুষ্ঠু, টেকসই ও স্থিতিশীল করার উদ্দেশ্যেই করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় আই হ্যাভ এ প্ল্যান বলে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। তিনি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক স্মরণ সভায় কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের উপর আস্থা রাখে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুষকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ কমাতে এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল ৩:৩০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন ও প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলী আল সালেম বিমানঘাটির সদর দপ্তর ও গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতুকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, গতকাল টানা সপ্তম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩:০০টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় ১:০০টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।

0: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে
1: বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, বেলা একটা পেজে পাঁচ মিনিটে। ইসলাম ও জীবন, মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান, বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান, সন্ধে ছটা বেজে দশ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে শিল্পী ফরিদা পারভিনের কণ্ঠে। আধুনিক গান শুনতে পাবেন পূর্ণতা ফিরোজের কণ্ঠে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে এবং বেলা দুটো বেজে চল্লিশ মিনিটে মোহাম্মদ তোফাজিল হোসেনের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে আজমল হোসেনের কণ্ঠে এবং দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে দুটো বেজে তিরিশ মিনিটে অনামিকা বৈরাকীর কণ্ঠে। পল্লীগীতি শুনতে পাবেন বারোটা বেজে চল্লিশ মিনিটে শিল্পী গাজী গোলাম মোস্তফার কণ্ঠে এবং বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিটে নাজদিন সুলতানার কণ্ঠে। ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে এবং বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সানজিদা হক। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রশাসনের একটা সংযোগ প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন, এটাকে বাস্তবায়ন করতে হয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এই দুয়ের যখন সমন্বয় হবে তখনই একটা সমাজ ও দেশ এগিয়ে যাবে। তিনি গতরাতে বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বাগেরহাট একটি অবহেলিত জেলা, এতে কোনো সন্দেহ নেই। স্বৈরাচারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, বাতির নিচে অন্ধকারের মতো অনেকটা। ফ্যাসিজিমের 17 বছর গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে, কিন্তু কিছুই দিয়ে যায়নি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম সভায় বিশেষ অতিথি ছিলেন। বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, বাগেরহাট অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্ম সচিব হলেন মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা প্রশাসকের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলী, বাগেরহাট জেলা বিএনপি আহ্বায়ক এটিএম আকরাম হোসেন ও তালিমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত এবং তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদ সদস্য গাজী এনামুল হক গতকাল যশোরের মনিরামপুর উপজেলার মুসলিমনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজের ভাঙা অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজের কাজ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে খুলনার 9টি উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবার এর উপর শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে খুলনার 9 উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে রোপা আমন ধানের বীজতলা, অফসিজন তরমুজ, শাকসবজি, মাছের ঘের ও বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কয়রা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, দিঘুলিয়া ও তেরখাদা উপজেলার নিচু জমি পানিতে তলিয়ে গেছে। কৃষক পরেশ মন্ডল বলে,
3: পানি সরে নিত্য, পানি তো সবই ঢুকেছে, বৃষ্টির পানিও ঢুকেছে, আপনার এই বৃষ্টির পানি আর বেরোতে পারেনি, নদী তো আটকানো ছিল, বেরোতে পারেনি, এই অবস্থায় আছে। সেভাবে
2: জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী 5,324 হেক্টর জমির দণ্ডায়মান ফসলের মধ্যে 238 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য 1,62,00,000 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার সহকারী পরিচালক সুবীর কুমার বলেন,
4: বৃষ্টিতে খুলনা জেলায় 5,324 হেক্টর জমিতে দণ্ডায়মান ফসল ছিল, এর মধ্যে 238 হেক্টর জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে এই জলবদ্ধতার, বৃষ্টির কারণে, জলবদ্ধতার কারণে। এবং এর মধ্যে আমরা সম্পূর্ণ ক্ষতি নিরূপণ করেছি। 28 হেক্টরের টোটাল ফসল, যে দণ্ডমান ফসল আছে যে সেইটা ক্ষতি হয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অফসিজন তরমুজ, কিছু গ্রীষ্মকালীন সবজি এবং সাথে সাথে কিছু রূপামন্ধানের বিস্তর। এবং এটা আমরা আর্থিক ক্ষতি নিরূপণ করেছি 1,62,00,000।
2: কৃষকদের প্রত্যাশা দ্রুত জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে সরকার। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা।
1: খেলার খবর ফুটবল। সাতক্ষীরা স্টেডিয়ামে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জেলা স্টেডিয়াম যুব সংঘ ট্রাইবেকারে 5-4 গোলে টাউন বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শিল্পী ফরিদা পারভীন, গীতিকার আবু জাফর।

উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তোরা পাবার জিনিস হাটে কিনিস, পাখিস ঘরে ভরে, যার যায় না পাওয়া তারই হাওয়া।

চোখে, আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই,

আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই।

তারি শোকে, আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। হরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন ডালিতে এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী পূর্ণতা ফিরোজ, গীতিকার ফিরোজ খান নুন।

পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন পূর্ণতা ফিরোজ, গীতিকার ফিরোজ খান নুন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী গাজী গোলাম মোস্তফা, গীতিকার শিল্পী নিজেই।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন গাজী গোলাম মোস্তফা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন। শিল্পী এবং গানের কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে।

বৃষ্টি ছানাতে মিষ্টি দুপুরে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাবিত্রী গাইন, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা খাতুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রিয় শ্রোতা, কথা বলবো না, চলে যাব আমাদের মূল আয়োজনে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এই বিজ্ঞাপন তরঙ্গে গান শোনার ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করতে পারবেন 01974121970 এই নম্বরে। শুনে আসি আয়োজনের প্রথম গানটি, চন্দ্রদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি আর শুনতে চেয়েছেন অনিক দাস খুলনা থেকে। শুনুন বন্ধু আপনার পছন্দের এই চমৎকার গানটি।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনারা বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শোনাতে চাই আমি শুধু চেয়েছি তোমায় ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান, আর শুনতে চেয়েছেন অনু বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনার বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। এবারে আপনাদেরকে শোনাতে চাই চাচ্চু ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও দীঘি, আর শুনতে চেয়েছেন পলাশ সরকার কাঞ্চননগর টুমুরিয়া থেকে।
2: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
3: আমার নিজের গল্প?
4: না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
2: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

0: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে আমাদের কথা হবে, আপনারা আপনাদের পছন্দের গান আমাদের কাছে শুনতে চাইবেন, আমরা আপনাদেরকে পছন্দের গান শোনাব। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970। দেখব কোন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: কথা বলছি বিজন গোমস্তা কাকসিরা বর্মা থেকে।
0: হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: বাগেরহাট থেকে বলছিলাম, মোহাম্মদ এরশাদ।
0: এরশাদ বলুন। ঝিনুকমালা ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। দেখবো কে রয়েছেন এবারে আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? আমরা সবাই ভীষণ ভালো আছি। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
3: আপু আমি কাসেম সর্দার কথা বলছি।
0: বলুন।
3: আমি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে ভালোবাসার ছোঁয়া।
0: ভালোবাসার ছোঁয়া।
3: শিল্পীর নাম কিছু কিছু কথা মুখে বলা তো যায় না, শিল্পী কুমার শানু এবং অনুরাধা পারওয়াল।
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আমরা সবাই ভীষণ ভালো আছি। রিক্সাওয়ালার প্রেম। অনেক ধন্যবাদ। দেখবো কে রয়েছেন এবারে আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, নিত্যানন্দ বলুন। সারেন্ডার ছায়াছবির গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। এবারে দেখবো কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন, ভালো আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। শশীপূর্ণ ছায়াছবির গান শুনতে চাইলেন। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করুন আবারও। দেখবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ সাগর বলুন। অনেক ধন্যবাদ। আখি মিলন ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি আরও একটি পছন্দের গান, লাল দরিয়া ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন মনির খান, আর শুনতে চেয়েছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। এবারই শুনবেন বিয়ের ফুল ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক, আর শুনতে চেয়েছেন জ্ঞানেন্দ্র পাল মহেশপুর ঝিনাইদহ থেকে।

এবারে শুনবেন মনির খানের কণ্ঠে তুমি স্বপ্ন তুমি সাধনা ছায়াছবি থেকে গান। শুনতে চেয়েছেন বুলবুল কাজী পাড়া ভেড়া মারা থেকে।

0: এবারই আপনাদেরকে শোনাতে চাই গোলাপী এখন ট্রেনে ছায়াছবি থেকে গান। কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীরা, আর শুনতে চেয়েছেন এনামুল চুয়াডাঙ্গা থেকে।
1: আছেন আমার মুক্তাহার, আছেন আমার মুক্তাহার।

গান শুনতে শুনতে চলে যাব আপনাদের কাছে, দেখব কোন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? ভালো আছি আমরা সবাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974-121970 এই নাম্বারে, দেখব কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে।

0: দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করুন আরো একবার, দেখব কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার, কে রয়েছেন?
1: আপনি কথা বলছিলাম দীপঙ্কর নন্দন পতাকা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: সুন্দর মিষ্টি দুপুরে আপনাদের সাথে আসি আর আমাকে গান শোনাবেন, আয়ুষ বসুর কণ্ঠে আম্মাজান ছবিতে আম্মাজান আমাদের এই ছিলেন গানটি শোনাবেন।
0: অনেক ধন্যবাদ, আম্মাজান ছায়াছবির গান শুনতে চাইলেন। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: আপু ভালো আছেন?
0: আমরা সবাই ভীষণ ভালো আছি।
2: আপু আমিও ভালো আছি। কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আপু আমাকে শোনাবেন মোল্লাবাড়ির বউ, মোল্লাবাড়ির বউ সাহেব থেকে মনির খানা কণ্ঠে খড়কুটোর একটা বাসা বাঁধলাম বাবুই পাখির মতো।
0: অনেক ধন্যবাদ। মোল্লাবাড়ির বউ ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
3: নাম রবিউল খান, ঠিকানা ডুমুরিয়া বাজার রুপুর। ভালো আছেন আপু?
0: আমরা ভালো আছি, বলুন। আচ্ছা ঠিক আছে, বীরফুল ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনে আসি আপনাদের পছন্দের আরও একটি গান, ঢাকা অ্যাটাক ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী আর শুনতে চেয়েছেন আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে।

0: সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সা চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মোস্তফা হোটেলে, খুব প্লাকুমা খাইলাম, হঠাৎ দেখে বয় একটা হাজার টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে।
1: প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে সময় হয়ে এলো বেলা দুটোর বাংলা সংবাদে। সংবাদের পরে আমরা আবারও ফিরে আসব বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে। তিনি আজ দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। এতে প্রয়োজনের সময় স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। তিনি আরও বলেন, বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেঞ্জামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সংকট সহ অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পুরো সুবিধা কাজে লাগাতে পারেনি। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30 প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ শিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষক ও কৃষি জমির তথ্য সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আল আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল সালেম বিমানঘাটির সদর দপ্তর এবং গোলাবারুদ সংরক্ষণাগার এবং কয়েকটি সেতু লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, গতকাল টানা 7ম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় নিউইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কটে উইমেন্স জুনিয়র AHF কাপের ফাইনালে আজ বাংলাদেশ কাজাকিস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতরাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জুনিয়র নারী দল কাজাকিস্তানকে 2-1 পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের পছন্দের গানে। এবারে শুনবেন প্রেমের সমাধি ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, আর শুনতে চেয়েছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

0: বাণিজ্যিক কার্যক্রমের বিজ্ঞাপন তরঙ্গে আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। দেখে আসব কোন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? বলুন। ভালোবাসার যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। দেখব এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: ডায়ারমল খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম।
0: বলুন,
1: আমাকে গান শোনাবেন প্রাণের চেয়ে প্রিয় সাহেবী থেকে, খালিদ হাসান মিলু করম সফর কণ্ঠে, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়ে, এসে নামের গানটি শোনাবেন।
0: অনেক ধন্যবাদ। প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে গান শুনতে চাইলেন, দেখব এবারে কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার,
2: কথা বলছি মোল্লাহাট থেকে মিষ্টির দোকানদার সুনীল।
0: সুনীল বলুন,
2: আমাকে গান শোনাবেন সুমোদা ছায়াছবি থেকে, নীলু ভেরি অ্যাসমিনের কণ্ঠে, এত সুখ সইব কেমন করে, এই গানটি শোনাবেন। আর আপনারা ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ। দেখব সব শেষে আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো
3: হ্যালো,
0: কে রয়েছেন? আদাব, কে রয়েছেন? হ্যাঁ বলুন
3: দিদি। আমার ছবির নাম তালা সাবি।
0: হ্যাঁ,
3: শিল্পী এন্দুর কিশোর সাবিনাশ্রীন।
0: আচ্ছা,
3: আমি ড্রাইভার, তুমি আমার হেল্পার, এই গানটা শোনাবেন, আপনারা সবাই ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতার এই কলটির সাথে। আপাতত ফোন কল থেকে বিদায় নিচ্ছি, শুনে আসি আরও একটি গান আপনাদের পছন্দের। রাজার ভাই বাদশা ছায়াছবি থেকে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তরিণী, আর শুনতে চেয়েছেন আব্দুল সালাম বোয়ালমারি ফরিদপুর থেকে।

এবারই আপনাদেরকে শোনাতে চাই ঘাটের মাঝি ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিন, আর শুনতে চেয়েছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

মেঘাবন তরঙ্গের আয়োজনের সবশেষ গানটি আপনারা শুনবেন কসাই ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, আর শুনতে চেয়েছেন মানিক ঝিনাইদহ থেকে।

এই গানটির সাথে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ সাথে ছিলাম সাবিত্রী গায়েন, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল দায়িত্বে শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, আগামীকাল ঠিক বেলা 1:05 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আয়োজনটারিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনামিকা বৈরাগী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন অনামিকা বৈরাগী, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ তোফাজ্জেল হোসেন প্রথম গানটির কথা সাজিয়েছেন রেজাউল করিম।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনদারিতে এবারে আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি, শিল্পী নাজনীন সুলতানা, কথা সাজিয়েছেন শিল্পী নিজেই।

0: পরপর দুখানি স্বরচিত্র পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন নাজনীন সুলতানা। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকাল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্ট অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপরও গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় মন্ত্রী দক্ষ জনবল তৈরি, জলবিদ্যুৎ, সোলার এনার্জি, বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি শক্তির উদ্ভাবনীতে চীনের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে চায় বাংলাদেশ। তিনি বলেন, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে বাংলাদেশ ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে। তিনি আজ দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোস্কের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোস্কের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 3:30 প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালেহ সিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কটে ওমেন্স জুনিয়র এএসএফ কাপের ফাইনালে আজ বাংলাদেশ কাজাখস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। এর আগে গতরাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জুনিয়র নারী দল কাজাখস্তানকে 2-1 গোলে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উৎসর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা আয়োজন রীতিতে এখন রয়েছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন গোলাপী এখন ট্রেনে ছায়াছবিতে একে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীরা।

আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারে শুনবেন মিন্টু আমার নাম ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে আপনারা শুনবেন মৌসুমী ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর ও ঝুমু খান।

আপনারা ছায়াছবির গান শুনছেন। সবশেষ গানটি আপনারা শুনবেন আশিক প্রিয়া ছায়াছবি থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি।

0: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমেও শুনতে পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে। বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করেই শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রতিবারের মতো এবারেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমি সর্বপ্রথম আলেমে দ্বীন দুইজন যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। উপস্থিত আছেন মুফতি সাঈদ হুসাইন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: উপস্থিত আছেন মুফতি মাহফুজুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রথমে যাচ্ছি জনাব মুফতি সাঈদ হুসাইনের কাছে। আমাদের শ্রোতা বন্ধু আব্দুল্লাহ মুহাম্মদ সালেহ শিবচর মাদারীপুর থেকে জানতে চেয়েছেন, আমার অ্যালার্জিজনিত সমস্যা আছে, আমি যদি নামাজের সময় অজু না করে তায়াম্মুম করে নামাজ আদায় করি তাহলে এটা আমার জন্য জায়েজ হবে কিনা?
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুধু অ্যালার্জিজনিত সমস্যার কারণে অজুর ব্যবস্থা থাকার পরও তায়াম্মুম করে নামাজ আদায় করলে আপনার জন্য তা জায়েজ হবে না। প্রয়োজনে গরম পানির ব্যবস্থা আপনি করতে পারেন। তায়াম্মুম করলে পবিত্রতা অর্জিত হয় না, আপনার ক্ষেত্রে হবে না এভাবে। তাই আপনার অজুর প্রয়োজন হলে আপনাকে অজুই করতে হবে এবং গোসলের প্রয়োজন হলে আপনাকে গোসলই করতে হবে। এভাবে অ্যালার্জির কারণে তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না।
1: এবারে জানতে চেয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের, দৌরাতপুর বাজার খুলনা। লিখেছেন, একজন বক্তার ওয়াজে শুনেছি, মা বাবা যার উপর অসন্তুষ্ট সেই ব্যক্তির নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। যদি কবুলই না হয় তাহলে এমন ব্যক্তির নামাজ রোজা করে লাভ কি? মা বাবা যতদিন পর্যন্ত সন্তুষ্ট না হন, রাজি না হন, ততদিন পর্যন্ত সে নামাজ রোজা ছেড়ে দিতে পারবে কিনা, এটা তার জন্য জায়েজ হবে কিনা?
2: সম্মানিত শ্রোতা, এখানে বিষয় মূলত দুইটি। একটি হলো নামাজ রোজা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হুকুম করেছিলেন আপনার দায়িত্ব আদায় হওয়া, আর দ্বিতীয় হলো সেই নামাজ রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করা, আল্লাহ তাআলা আপনার এই নামাজ রোজাকে কবুল করা। এখানে দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সুতরাং মা বাবা অসন্তুষ্ট থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজ রোজা আদায় করে তাহলে সে দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে যে ফরজ করেছিলেন এই দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে সে ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে পুরস্কারযোগ্য হবে কিনা, এই বিষয়ে একটা বিষয় আছে, যেহেতু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন মা বাবার অসন্তুষ্টির কারণে। সুতরাং মা বাবা অসন্তুষ্ট থাকলেও নামাজ রোজা সহ সকল ইবাদত নিজ স্থানে ব্যক্তির উপরে ফরজ থাকে, তাই নামাজ রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কারোর জন্য নাই। এমন ব্যক্তির ফরজ ইবাদতগুলি আদায়ের সাথে সাথে আপনার উচিত হবে মা বাবার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে সন্তুষ্ট করার পূর্ণাঙ্গ চেষ্টা করা, আর মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, মা বাবার খেদমত করতে থাকা, কিন্তু কোনো প্রকার ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই।
1: এবারে লিখেছেন মোহাম্মদ আলতাফ মাহমুদ রূপসা খুলনা থেকে। লিখেছেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরি করি। কোম্পানির যত মেশিনারিজ কিনতে হয় তা সবই আমার মাধ্যমে ক্রয় করা হয়। যে দোকান থেকে আমি কোম্পানির জন্য পণ্য ক্রয় করি সেই দোকানদার আমাকে একটি নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবে টাকা কমিশন দিয়ে থাকে। এখন কোম্পানির জন্য পণ্য কিনতে গিয়ে বিক্রেতারা যে অতিরিক্ত কমিশন আমাকে দিয়ে থাকেন সেটি আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে কিনা?
2: সম্মানিত শ্রোতা, আপনি অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। যেহেতু আপনি কোম্পানি থেকে বেতন পান কাজের বিনিময়ে, আর কোম্পানির জন্য পণ্য ক্রয় করা আপনার কাজের একটি অংশ, সেই কাজের বিনিময়ে বেতন নির্ধারিত থাকার পরও অতিরিক্ত টাকা পণ্য ক্রয় বাবদ কমিশন গ্রহণ আপনার জন্য জায়েজ হবে না, কারণ আপনি পণ্য ক্রয় করতে কোম্পানির পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়েছেন। সুতরাং যত কমে কিনতে পারবেন সেটি কোম্পানির থাকবে। কমিশন হিসেবে ফেরত পাওয়া টাকাটি কোম্পানিতে আপনাকে জমা দিতে হবে, নিজের জন্য আপনি রাখতে পারবেন না। তবে কোম্পানির পক্ষ থেকে প্রতিযোগিতামূলকভাবে যদি বলা হয় যে যত বেশি কিনতে পারবে কমে, সে তাকে ওই অংশটুকু দিয়ে দেওয়া হবে কমিশন হিসেবে। স্পষ্ট যদি অনুমতি থাকে তাহলে তা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে, অন্যথায় কখনো জায়েজ হবে না।
1: এবারে লিখেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম বাবুগঞ্জ বরিশাল থেকে, জানতে চেয়েছেন আমরা দুয়ার সময় কতটুকু হাত উঠাবো, কতটুকু হাত উঠানো সুন্নাত।
2: সম্মানিত শ্রোতা, দুয়ার সময় হাত সিনা পর্যন্ত উঠানো এবং দুই হাতের মাঝখানে কিছু দূরত্ব রাখা এটা উত্তম। দুই হাত মিলিয়ে রাখা দুয়ার মধ্যে এটা অনুত্তম। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক কিতাবের 3234 নম্বর হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা সাদরিহি ফিদ দুআই সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার সময় বুক বরাবর হাত রাখতেন এবং দুয়ার শেষে চেহারাতে হাত মুছতেন, এটাই সুন্নত।
1: এবার আমি চলে যাচ্ছি মুফতি মাহফুজুর রহমান সাহেবের কাছে। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ দৌলতপুর খুলনা থেকে, লিখেছেন জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে কোনো সমস্যা আছে কিনা, থাকলে এতে কাবা শরীফের অবমাননা হবে কিনা।
3: জায়নামাজ নামাজের জন্য কোনো আবশ্যকীয় বস্তু নয়। জায়নামাজে নামাজ আদায় করলে ফজিলত বা অতিরিক্ত সওয়াব হবে বিষয়টি এমনও নয়। হ্যাঁ, তবে নামাজের স্থানের পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেবার জন্য জায়নামাজ ব্যবহার হয়ে থাকে। তো জায়নামাজে কাবা, মসজিদে নববী বা অন্য কোনো স্থাপত্যের ডিজাইন না থাকাই শ্রেয়, কারণ নামাজের জন্য খুশু খুজুকে আবশ্যক করা হয়েছে, আর খুশু খুজুর জন্য সাদাসিধে ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ পরিবেশ খুব সহায়ক। যারা সরাসরি কাবা শরীফকে সামনে নিয়ে সালাত আদায় করেন, তাদের জন্য সেজদার স্থানে না তাকিয়ে সরাসরি কাবা শরীফের দিকে তাকিয়ে সালাত আদায় করা এটা মাকরুহ। তো জায়নামাজে যদি বেশি আঁকিঝুঁকি থাকে, কোনো সিনারি থাকে বা কাবা শরীফ বা মদিনা শরীফের উল্লেখযোগ্য কোনো মসজিদের ছবি থাকে, নামাজি ব্যক্তি যদি দৃষ্টি সেদিকে নিবদ্ধ হয় এবং একাগ্রতা ক্ষুণ্ণ হয়, এমন ঘটনা ঘটতে পারে। তো সেজন্য নামাজের মুসল্লা জায়নামাজ একান্ত সাদাসিধে এবং এক রঙের হওয়া ভালো। এছাড়াও কাবা বা মসজিদে নববী বা তার গম্বুজ, এগুলো ইসলামের নিদর্শন বহন করে, যা জায়নামাজে থাকলে তা পাড়ানো, তার উপর বসা, অনেক সময় তা বিভিন্ন স্থানে পড়ে যায়, বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, বাচ্চারা প্রস্রাব করে দিতে পারে, যা আদবের খেলাফ। সুতরাং ছবি সম্বলিত যে জায়নামাজগুলো আছে তা থেকে বিরত থাকতে পারলে এটা বেশি সুন্দর এবং ভালো হয়।
1: এবারে জানতে চেয়েছেন আব্দুল লতিফ দিঘলিয়া খুলনা থেকে, লিখেছেন ওসিয়াত কাকে বলে, ইসলামী শরিয়াতে এর গুরুত্ব কতটুকু, ওসিয়াত না করলে কোনো গুনাহ হবে কিনা, কিভাবে ওসিয়াত করতে হয় মেহরবানি করে জানাবেন।
3: শ্রোতা বন্ধু, একসাথে অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন। ওসিয়াতের বিষয়টি অনেক বেশি ব্যাপক এবং পরিব্যাপ্ত বিষয়। তো ওসিয়াত হলো কোনো ব্যক্তি মৃত্যুর পরে কোনো কিছু করা বা হওয়ার নির্দেশ প্রদান করা, যেমন কোনো আমানত তার কাছে গচ্ছিত আছে এটা তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেয়া, কোনো সম্পদ দান করা, কন্যাকে বিবাহের জিম্মাদারি অর্পণ করা, তার মৃত্যুর পরে তার গোসল, তার জানাজা, রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশের বন্টনের ক্ষেত্রে তার নির্দিষ্ট কোনো নির্দেশাবলী বা কোনো প্রতিষ্ঠানের জন্য দানের নির্দেশ দেয়া ইত্যাদি, মৃত্যুর পূর্বে এ ধরনের কোনো নির্দেশ দেয়াকে ওসিয়ত বলে। তো ইসলামী শরীয়তে ওসিয়তের গুরুত্ব অনেক বেশি। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে ওসিয়তের নির্দেশ দিয়েছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে তা ওসিয়ত করবে। ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের গুরুত্ব সামনে রেখে ওসিয়ত করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপকতা এবং এর গুরুত্ব বুঝিয়েছেন। ওসিয়ত না করলে গুনাহ হবে কি হবে না, মহতারাম প্রশ্নকারী আপনি জানতে চেয়েছেন। তো এটা আসলে মৃতপ্রায় ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে, কারণ ওসিয়তের হুকুম ভিন্ন ভিন্ন হয়। ওসিয়তের তো একটা হুকুম আছে ওয়াজিব, কখনো কখনো হুকুম হয় মুস্তাহাব বা মুবাহ। যে ব্যক্তির উপরে অন্যের ঋণ বা আমানত, অন্য কোনো হক বা অঙ্গীকার রয়েছে, সে নিজে তা আদায় না করে গেলে ওসিয়ত করা আবশ্যক। যে সকল ওয়াজিব দায়িত্ব কারোর উপরে আবশ্যকীয়ভাবে আছে, সে ব্যাপারে তার ওসিয়ত করে যাওয়াও ওয়াজিব,
4: এবং ওসিয়তের আর একটা পাঠ হল ওসিয়তকারী তার সম্পত্তির এক তৃতীয়াংশ কোনো কল্যাণকর বা জনহিতকর কোনো কাজে তার ওসিয়ত করে যাওয়া, এটা মুস্তাহাব।
2: এখানে আর একটা বিষয় সংযোজন করা যেতে পারে, কোন এলাকায় যদি মৃত্যুবরণের পরে কোন বেদাত এবং কোন শরীয়ত বিরোধী আমল হিসেবে প্রচলিত থাকে, তো একজন ব্যক্তি ওসিয়ত করে যাওয়া উচিত যে মৃত্যুবরণের আগে, যে আমার মৃত্যুবরণের পরে সমাজে যে কুসংস্কার আছে, যে বেদাত কর্ম আছে, এটা যেন আমার পরিবারে
4: না করা হয়।
2: এটা অত্যন্ত জরুরি একটা ওসিয়ত আমাদের সমাজের জন্য।
4: মোহতারাম চমৎকার কথা বলেছেন, আনুষঙ্গিক কথা।
5: এই বিষয়ে সব থেকে ভালো হয় এলাকার বিজ্ঞ আলেমের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, এবং হাদিস কোরআন অনুসারে কিভাবে মানুষ দাফন করতে হয় এবং সেখানে কুসংস্কার কি আছে তার থেকে কি এড়াই থাকতে হয়, কোনো আলেমের কাছ থেকে সুন্দর করে সেটা পরামর্শ নিয়ে তারপরে দাফনের ব্যবস্থা করলে এটা সুন্দর হয়।
4: প্রাসঙ্গিকতার সাথে আর একটা কথা যুক্ত করি, অনেক সময় অনেক মুরব্বীদের দেখা যায় যে না জানার কারণে অথবা তার পূর্বের কোনো বিজ্ঞ আলেমের সোহবত না থাকার কারণে অনেক সময় তারা এমন ওসিয়ত করে যান যেগুলো গুনার সাথে সম্পর্কিত। যেমন মাজারে মানত, কোনো ব্যক্তি যদি কোনো গুনার কাজে ওসিয়ত করে যায় তাহলে সেটা মানা তো দূরে থাক, বরং সেই ওসিয়ত পূর্ণ করা জায়েজ হবে না। তো ওসিয়ত হতে হবে অবশ্যই ন্যায়সঙ্গতভাবে এবং সহি পদ্ধতিতে। তো ন্যায়সঙ্গতভাবে সহি পদ্ধতিতে যেগুলো জায়েজ আছে এমন কোনো বিষয় যদি ওসিয়াত করে তাহলে সেটা জায়েজ হবে। আর তার সম্পদের এক তৃতীয়াংশ সম্পদ থেকে সে যদি জনহিতকর, কল্যাণকর, ভালো কোনো কাজে ব্যয় করার ওসিয়াত করে এটা মুস্তাহাব হবে। আর তারপর আবশ্যকীয় কোনো দায়িত্ব যদি থেকে থাকে তাহলে সে ব্যাপারে ওসিয়াত করা এটা তার জন্য ওয়াজিব হবে। আরও জানতে চেয়েছেন যে ওসিয়াত করার পদ্ধতি কি। তো ওসিয়াত করার পদ্ধতি হলো মুখে বলার দ্বারাই ওসিয়াত কার্যকর হয়ে যায়। দুজন সাক্ষীর কথা কোরআনেই সরাসরি এসেছে, উপস্থিতিতে ওসিয়তের কথা ব্যক্ত করা যে আমি এই ওসিয়তগুলো করে যাচ্ছি, বা লেখা দেবার দ্বারাও ওসিয়ত কার্যকর হয়। যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় উপনীত হয় যে সে মুখেও বলতে পারছে না আবার সে লিখতেও অক্ষম, তো সেক্ষেত্রে সুস্পষ্টভাবে বোঝা যায় এমন কোনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে, যার ভিতর কোনো অস্পষ্টতা নেই, এমনভাবে কোনো ইশারা ইঙ্গিতের বা অঙ্গভঙ্গির মাধ্যমে কেউ যদি ওসিয়াত করে তো সেটাও শরীয়তের কাছে গ্রহণযোগ্য এবং কার্যকর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন যে যার কাছে সম্পদ আছে বা অন্যের হক আছে সেই ব্যাপারে যেন ওসিয়াত না করে দুই রাতও অতিবাহিত না করে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এ ব্যাপারে আমরা খুব বেশি গাফেল। ইনশাআল্লাহ আমরা আমাদের বাস্তব জীবনেও, দৈনন্দিন জীবনে আমাদের স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, দেনা পাওনা, হকুকুল্লাহ এবং হকুকুল ইবাদ, আমাদের উপর যে দায়গুলো আছে সেগুলো লিখে রেখে ইনশাআল্লাহ আমরা ওসিয়ত পূর্ণ করব। তাহলে আমার মৃত্যুর পরে আমার পরবর্তী যারা আছেন, ওয়ারিসিন যারা আছেন, তারা সেটা পূর্ণ করার বা পরিশোধ করার বা দায় আদায় করার সুযোগ পাবেন।
5: এবারে জানতে চেয়েছেন মোহাম্মদ আলী হুসাইন মোল্লাহাট বাগেরহাট থেকে লিখেছেন, নামাজে দাঁড়ানোর সময় কাতার সোজা করার কথা হাদিস কোরআনে রয়েছে। যদি হাদিস কোরআনে এরকম থেকে থাকে তাহলে এই কাতার সোজা করার কথা কে বলবেন, ইমাম সাহেব নাকি মুয়াজ্জিন সাহেব?
4: আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ আদায় করার সময় কাতার সোজা করা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই অবশ্যই কাতার সোজা করো, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন। হাদিস বুখারি ও মুসলিম। নামাজে কাতার সোজা হওয়া এটা নামাজ কায়েমেরই অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা এটা নামাজ কায়েমেরই অংশ। ইকামতে সলাত দ্বারা আসলে উদ্দেশ্য কি, এ ব্যাপারে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বহু কথা এসেছে। এক ধরনের কথা, সেটা হলো নামাজ যে রুকনে যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটা যথাযথভাবে আদায় করা, সেটাই হলো ইকামতে সলাত। তো কাতার সোজা করা এটা নামাজ শুরুরই একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সুতরাং ইকামত সলাহ হতে হলে কাতারও সোজা হতে হবে। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, তীর যেভাবে সোজা করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে কাতার এভাবে সোজা করাতেন যতক্ষণ পর্যন্ত না বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম হল এবং এতে আমরা অভ্যস্ত হলাম। অর্থাৎ ইকামতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের ধরে ধরে ধরে ধরে এভাবে কাতার সোজা করতেন যেভাবে কোনো তীরন্দাজ তীর নিক্ষেপ করবার আগে সেই তীরের শলাকা যেটি আছে, তীরের ধনুক, সেটি হাত দিয়ে টেনে টেনে সোজা করেন, যাতে যদি বাঁকা থাকে তো লক্ষ্য ভ্রষ্ট হবে, লক্ষ্যভেদ হবে না। ঠিক একইভাবে আল্লাহ রসুল কাতারে এসে এসে সাহাবাই কেরামের কাঁধ ধরে ধরে তিনি কাতার সোজা করে দিতেন। এবং কাতার সোজা না হওয়ার বিষয়টি খুব ভয়াবহভাবে উপস্থাপিত হয়েছে। আর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস আমরা শুনলাম সেটা তো আরও গুরুত্বর করা হলো এখানে। আরেকটি ঘটনা উল্লেখ করেছেন তিনি এই হাদিসেরই শেষ অংশে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি কাতার থেকে কিছুটা সামনের দিকে অগ্রসর হয়ে গিয়েছে, কাতার থেকে বের হয়ে গিয়েছে। তখন নবীজি বললেন, হয়তো তোমরা কাতার সোজা করো, না হয় আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন। এই হাদিসটি নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফে উল্লেখিত হয়েছে। কাতার সোজা করার ব্যাপারে হাদিসের আলোকে আমরা যা জানতে বা বুঝতে পেরেছি তার সংক্ষিপ্ত কথা হলো যে কাতার সোজা করার গুরুত্ব, কাতার সোজা না করার ক্ষতি, কাতার সোজা না করলে মুসলমানদের পরস্পরের মাঝে বিভেদ তৈরি হয়, ঝগড়া লাগে, মন থেকে মনের দূরত্ব তৈরি হয়, আর কাতার সোজা করার আমল ইমামের স্থানে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে শিক্ষা দিয়েছেন ও গুরুত্বের সাথে তা তদারকি করেছেন। সুতরাং কাতার সোজা করার বিষয়টি এটা ইমামের দায়িত্বে বর্তায়। বর্তমান সময়ে টাইলস বা মোজাইকের বা সাধারণ ফ্লোর হলেও সেখানে কাতার সোজা করবার জন্য আলাদা দাগ দেওয়া থাকে, ভিন্ন রং দেওয়া থাকে, তো সেখানে গিয়ে আমরা অটোমেটিক দাঁড়িয়ে যাই। তো কাতার সোজা করার যে আমলটি আল্লাহ রসুল থেকে গুরুত্বের সাথে জারি ছিল সেটা এখন তো অনেকটা আদায় হচ্ছে বা কোথাও হচ্ছে না, তো এটা গুরুত্বের সাথে ইমাম যিনি আছেন তার আদায় করা দরকার। আর কখনো যদি মুয়াজ্জিন সাহেব কাতার সোজা করার ব্যাপারে বলেন এতে কোনো সমস্যা নেই, মুয়াজ্জিন সাহেবও কাতার সোজা করার ব্যাপারে বলতে পারেন, ইনশাআল্লাহ কাতার যদি সোজা হয় তাহলে এই ফজিলত আমাদের অর্জন হয়ে যাবে।
5: শ্রোতা বন্ধু, আমি আবার চলে যাচ্ছি মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছে। আমাদের এক শ্রোতা বোন জানতে চেয়েছেন আয়েশা আক্তার রায়পাড়া খুলনা থেকে, এক ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান আছে, কোনো পুত্র সন্তান নেই, কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে, সেই ব্যক্তি চাচ্ছেন জীবদ্দশায় তার সম্পত্তি বণ্টন করে দিতে, শরীয়তের দৃষ্টিতে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা জানাতে মর্জি হয়।
2: সম্মানিত শ্রোতাবন, নিজের জীবদ্দশায় সমুদায় সম্পত্তি দান করে দেওয়া, আত্মীয় অনাত্মীয়দের মাঝে লিখে দেওয়া, দান করে দেওয়া এটা উচিত নয়। এমনকি নিজের ওয়ারিসদেরকেও সমস্ত সম্পত্তি নিজের জীবদ্দশায় দান করে বুঝিয়ে দেওয়া এটা উচিত না। তার কারণ হলো, মনে করেন এক লোকের একটি মাত্র কন্যা আছে, সে তার কন্যাকে সমুদায় সম্পত্তি দিয়ে দিল, সেক্ষেত্রে সে তার স্ত্রীকে বঞ্চিত করল, কারণ এই লোকটা যদি সম্পদ রেখে যেত তার মৃত্যুবরণের পর স্ত্রীর একটা হক ছিল কিন্তু সে তার স্ত্রীকে সে হক থেকে বঞ্চিত করল। আবার যদি সেই সম্পদ কন্যাকে দিয়ে দেওয়ার পর লম্বা হায়াত পায়, ইতিমধ্যে মেয়ের মানসিকতা যদি পরিবর্তন হয়, বাবার সাথে কোনো গণ্ডগোল হয়, ঝগড়া হয়, বাবা থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার লোকটি অসুস্থ হয়ে পড়ল, তখন লোকটি নিঃস্ব অসহায়ের মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তাকে, কারণ সে তার সমস্ত সম্পত্তি তো মেয়েকে দিয়ে দিয়েছে। তাই আল্লাহ তাআলা চিরন্তন বিধান মেনে নেওয়া উচিত। আর শরীয়তের বিধান এরকম যে লোকটি স্বাভাবিক নিয়মে জীবনযাপন করতে থাকবে, মেয়েকে আর্থিকভাবে সহযোগিতা করবে, প্রয়োজনে কিছু সম্পদ দানও করতে পারে। তার মৃত্যুর পর শরীয়তের যে নিয়ম আছে ওয়ারিশের সম্পদ বন্টনের, সে অনুযায়ী বন্টন করবে, এটা উত্তম পদ্ধতি। এই জন্য যে বেঁচে থাকা অবস্থায় সমস্ত সম্পত্তি সন্তানদের, স্ত্রীদের, আত্মীয়দের মধ্যে দিয়ে দেওয়া এটা ভালো জিনিস নয়।
5: এবারে প্রশ্ন করেছেন মুসাম্মাত রাবেয়া আক্তার ডুমুরিয়া বাজার খুলনা থেকে, লিখেছেন, আমি একটি বইতে পড়েছি হাঁটতে হাঁটতে দুরুদ পড়লে মানুষ গরিব হয়ে যায়। আমার জিজ্ঞাসা হলো, হাঁটতে হাঁটতে দুরুদ পড়া বা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা জানাতে মর্জি হয়।
2: সম্মানিত শ্রোতাবন, হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়া বা কোরআন তেলাওয়াত জায়েজ আছে। যারা বলেন বা যে বইতে লেখা আছে হাঁটা অবস্থায় দরুদ পড়লে মানুষ গরিব হয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে এই সকল কথার কোনো ভিত্তি নাই। এটা কে বা কারা তৈরি করেছেন এটা একটি ভিত্তিহীন কথা। প্রত্যেকটি কথার ক্ষেত্রে শরীয়তের দলিল আছে। এই ধরনের কথা বা এই ধরনের বই যেখানে কোনো দলিল নাই, ভিত্তি নাই, এই ধরনের বই পড়া থেকে আমাদের বিরত থাকা উচিত। সুতরাং হাঁটা চলার সময় দরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করার জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে কোরআন তেলাওয়াতের সময় তেলাওয়াতের প্রতি মনোযোগী হতে হবে, যে আমি হাঁটতে হাঁটতে তেলাওয়াত করছি কিন্তু আমার কোনো মনোযোগ নাই, তাহলে কিন্তু কোরআনের প্রতি অবমাননা হয়, এটা যেন না হয়। আমরা আদব বজায় রেখে, আমরা অনর্থক সময় নষ্ট না করে তেলাওয়াত করতে থাকাটাই এটাই হলো ভালো কাজ। যেমন হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন নবী আলাইহিস সালাম উটের উপরে সওয়ার হয়ে মদিনার পথে যাচ্ছিলেন, তখন নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেছিলেন। সাহাবি বলেন, আমিও হুবহু নবীজির দেখে দেখে তেলাওয়াত করতেছিলাম। তাহলে তো হাদিসেই পাওয়া যায় যে নবী আলাইহিস সালাম সওয়ারির উপরে থেকে কখনো পায়ে হেঁটেও নবীজি তেলাওয়াত করেছেন। এই জন্য আমরা দরুদ শরীফ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, যে কোনো আমল করতে পারি।
5: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ হায়দার আলী নিমতলি যশোর থেকে, লিখেছেন, আমাদের এলাকায় একটি জায়গায় প্রথমে কবরস্থান ছিল, পরবর্তীতে কবরস্থান অন্য জায়গায় নির্ধারণ হলে পুরাতন কবরস্থানকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমাদের জন্য সেই মসজিদে নামাজ আদায় করার হুকুম কি?
2: সম্মানিত শ্রোতা, কবরস্থান যদি পুরাতন হয়ে থাকে, যাতে মৃতের হাড্ডি মাটির সাথে মিশে গেছে, তাহলে সেই কবরের উপরে মসজিদ নির্মাণে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নিষেধ নেই। আর কবরস্থানের পাশে মসজিদ নির্মাণেও কোনো সমস্যা নেই, তাতে নামাজ পড়তেও কোনো প্রকার শরীয়তের বিধি নিষেধ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি তোমাদেরকে বলছি, অর্থাৎ তিনি তাবেঈদেরকে সাহাবাই কেরামের যুগের কথা শোনাচ্ছেন, যে এই যে মসজিদ নববী যে জায়গায় স্থাপিত হয়েছে, এখানে আগে মুশরিকদের কবরের ভংসাবশেষ ছিল। এখানে মুশরিকরা মারা গেলে এখানে তাদেরকে রেখে দেওয়া হতো মাটির নিচে, আর কিছু খেজুর গাছ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হলো, অতপর তাদের দেহের যে ভগ্নাবশেষ, কোন ব্যক্তির মৃত হাড়গোড় যদি ছিল, এটা অন্য জায়গায় স্থানান্তর করা হলো এবং এটাকে সমতল করে দেওয়া হলো। খেজুর গাছগুলো কেটে ফেলা হলো, অতপর মসজিদের কিবলায় সারিবদ্ধ করে রাখা হলো এবং তার দুই পাশে পাথর বসানো হলো। এভাবেই মসজিদ নববী তৈরি করা হয়েছে। অর্থাৎ যেখানে মসজিদ নববী ছিল, বর্তমানে আছে, এর নিচে আসলে আগের যুগের মানুষের লাশকে এখানে রাখা হতো।
5: আমি চলে যাচ্ছি মুফতি মাহফুজুর রহমান সাহেবের কাছে। এবারে প্রশ্ন সারা খাতুন নড়াইল লিখেছেন, সাধারণ মানুষের জন্য হাদিস কোরআনের ব্যাখ্যা পড়ে আমল করার কোনো সুযোগ আছে কিনা, এবং বিশ্লেষণ ব্যাখ্যা এতে যদি কোনো ভুল হয় তাহলে তার কোনো শাস্তির বিধান আছে কিনা বা কোনো শাস্তি হবে কিনা জানাতে মর্জি হয়।
4: চমৎকার প্রশ্ন করেছেন, আমরা খুব সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। কোরআন হাদিসের ফন্নি বা শাস্ত্রীয় গভীর বুৎপত্তি বা ইজতেহাদী যোগ্যতা না থাকলে কোনো সাধারণের জন্যই বা কোনো ব্যক্তির জন্যই সরাসরি কোরআন বা হাদিস পড়ে তার ব্যাখ্যা করা বা আমল করার কোনোরূপ কোনো সুযোগ নেই। এ ব্যাপারে হাদিসে কঠিন ধমকি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যা আরোপ করবে তার স্থান জাহান্নামে। সুতরাং কোনো ব্যাপারে কোরআন সুন্নার ভাষাগত এবং কোরআন এবং সুন্না বোঝার জন্য যে নির্দিষ্ট নীতিমালা আছে তা অনুসরণ ব্যতীত তার গভীর বুৎপত্তি এবং ইজতেহাদী যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ যদি নিজে নিজে কোরআন হাদিস পড়ে নিজের মতো করে ব্যাখ্যা করতে চায় তা গুরুতর অন্যায় হবে। আল্লাহ তাআলা এমন কাজ থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করেন।
5: প্রিয় শ্রোতা, ইসলাম ও জীবন আজ এ পর্যন্ত। কথা হবে আগামী শনিবার বিকেল 3:30 ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ ও অজানা বিষয় জানতে চেয়ে লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা। আমি আবারও বলছি, প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ।
0: এতক্ষণ মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাসুম বিল্লাহ, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী এম এ মান্নান, কথা সাজিয়েছেন সিরাজুল ইসলাম।

এবারে শুনবেন রাসুলে করিমের শানে নাতে রাসুল, শিল্পী নাহিদ সুলতানা, কথা সাজিয়েছেন রফিকুর।

এতক্ষণ নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকাল ৪টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি উদ্যোগে আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় মন্ত্রী দক্ষ জনবল তৈরি, জলবিদ্যুৎ, সোলার এনার্জি, বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি শক্তির উদ্ভাবনীতে চীনের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে চীনকে পাশে চায় বাংলাদেশ। তিনি বলেন, দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়ি বাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে। তিনি আজ দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে স্থানীয় প্রশাসন স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। এতে প্রয়োজনের সময় স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। তিনি আরও বলেন, বন্যা ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব সালাহ শিবলি সহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা এতে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ বেতার সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করছে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 1টায় নিউইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কাটে উইমেন্স জুনিয়র AHF কাপের ফাইনালে আজ বাংলাদেশ কাজাখস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: আর্জেন্টালিতে এখন রয়েছে ছায়াছবির গান। শুনবেন গুন্ডা পুলিশ ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রুজিয়া পারভিন ও আগুন। শুনুন বন্ধু আপনাদের এই পছন্দের গানটি।

আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন আখি মিলন ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন বিয়ের ফুল ছায়াছবি থেকে গান, যেগুলি কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক।

0: বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হল কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুজে থাকুন, এবং কোনো ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ খুলে রাখুন এবং কর্ড যুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতু পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ে চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
1: আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারই শুনবেন বুক ভরা ভালোবাসা। ছায়াছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন অনুরাধা পাড়োয়াল ও কুমার শানু।

এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী রওশন আরা মোস্তাফিজ, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোলগোর করিও না। আল কোরআন
1: বাংলাদেশ বেতার খোলা এখন প্রচার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী মোহাম্মদ কুতুবউদ্দিন বক্তিয়ার কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has put emphasis on producing bricks using environmentally friendly alternative technologies to prevent air pollution. He laid the importance while chairing a meeting on environment pollution at his Tejgaon office in the capital today. The meeting held detailed discussions on a range of measures to prevent air and sound pollution. The Prime Minister emphasized the need for effective initiatives to quickly remove unfit, expired and environment-polluting buses, trucks and other vehicles from the streets of the capital. He also directed the authorities to introduce automatic traffic light systems at 50 more locations across Dhaka as quickly as possible. The meeting also discussed ways to control the excessive use of vehicle horns in the capital city, Dhaka. In this regard, the Prime Minister instructed the law enforcement agencies to play a more stringent role in enforcing the law. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government wants to further strengthen its geopolitical, economic and commercial relations with China. He said this while addressing a discussion titled Long Live Bangladesh-China Friendship at a hotel in the capital today. The minister said the existing relationship between the two countries had been further reinforced through the recent visit of Prime Minister Tariq Rahman to China. At the discussion, Information and Broadcasting Minister Zahiruddin Shabtan said the Bangladesh's foreign policy is guided by economic priorities rather than geopolitical considerations. Commerce Minister Khandaqar Abdul Muqtadir has urged stronger international support to ensure Bangladesh's smooth, sustainable and stable graduation from the least developed country LDC category and seeking a three-year extension to the country's graduation preparatory period. He made the call during separate bilateral meetings with ECOSOC President and Permanent Representative of Nepal Ambassador Lok Bahadur Thapa and ECOSOC Vice President and Permanent Representative of Algeria Ambassador Amar Benjama, President of the UN Headquarters in New York yesterday. State Minister for Road Transport and Bridges and Railways Habibur Rashid Habib has said the government has launched an extensive drive to repair roads and highways damaged by recent heavy rainfall and floods, with worst affected areas in Chattogram, Cox's Bazar and the Hill districts receiving top priority. He said this in an interview with Bangladesh Sangbad Sangstha. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson Mahdi Amin has said the current government has been able to gain the trust and confidence of the people in just 150 days of assuming office. He said this while speaking at a press conference to mark the five-month anniversary of the current government led by Prime Minister Tariq Rahman at the Prime Minister's office today. Prime Minister's press secretary Saleh Shibli also spoke on the occasion. Bangladesh Better broadcast the press conference live. The Iranian military has claimed it has attacked U.S. military targets in Kuwait and Jordan in response to recent U.S. attacks on Iran. A statement broadcast on Iranian state television today said the Iranian forces targeted an ammunition depot at the Al-Adiri military camp in Kuwait, the headquarters and ammunition storage at the Ali al-Salem Air Base and several bridges. Earlier, the U.S. military said it attacked Iran for the seventh consecutive night yesterday. At least four people were killed and four others were missing after a flash flood swept through a mountainous village in Vietnam's northern province of Lai Châu, state media reported this today. The flood in Muang Thanh village after days of heavy rains in several parts of northern Vietnam also injured seven people. FIFA World Cup football and France will take on England in the third place playoff match tonight. The match will be held at Miami Stadium of the US at 3 a.m. Bangladesh time. The highly anticipated FIFA World Cup final between Argentina and Spain will be held at 1 a.m. tomorrow night in New York. Hockey and Bangladesh will take on Kazakhstan in the final match of the Women's Junior AHF Cup in Muscat of Oman tonight. The match is scheduled to start at 10:15 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur Division till 9 a.m. tomorrow. Dhaka Meteorological Office further says steep pressure gradient lies over North Bay under the influence of steep pressure gradient's squally weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Pyra have been advised to hoist local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast by Little Wantana says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Salat. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি শামিমা আক্তার খান। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বাংলাদেশের মসৃণ টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে তিনি এলডিসির উত্তরণের প্রস্তুতি পর্ব 3 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারি যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। ইপিজেড চট্টগ্রামে মিরসরাইলে অবস্থিত বেশপার অর্থনৈতিক অঞ্চলে 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বেশপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এই বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেশপা কমপ্লেক্স এ বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, পুঁজিবাজারে কারসাজি এবং অনিয়ম ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু, ব্রোকারেজ হাউজের কার্যক্রমের ডিজিটাল সংস্কার এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাজারের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএসইসির চেয়ারম্যান আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি মিলনায়তনে পুঁজিবাজারের আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাসুদ খান বলেন, আগামী 1 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিল্যান্স বিভাগকে এআই ভিত্তিক করা হবে। এতে অস্বাভাবিক লেনদেন ও শেয়ার কারসাজি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সাপ্তাহিক পুঁজিবাজার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সূচক বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 195টির এবং অপরিবর্তিত ছিল 18টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 96 পয়েন্ট। সপ্তাহ শেষ কর্মদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,10,883 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ছিল 7,03,834 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 7,49 কোটি টাকা। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ের লেনদেন হয়েছে 1,400 74.84 কোটি টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় 1,383.85 কোটি টাকা, অর্থাৎ প্রতি কর্মদিবসে গড় লেনদেন বেড়েছে 90.99 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিয়োগ হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 143.32 টাকা, ক্রয় 140.73 টাকা এবং থাই বাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সোহানা সিরাজ।
3: ফিফা 2026 শেষ হতে তো আর বেশি বাকি নেই, তবে এখনো সামনে কিন্তু বড় বড় দুটো ম্যাচ রয়েছে। কেউ বলছে বড় একটাই বাকি, সেটা ফাইনাল, তবে আমি বলছি বড় দুটো ম্যাচ রয়েছে। বিকজ থার্ড প্লেসের যে ম্যাচটা রয়েছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে, সেটাও কিন্তু কম বড় নয়, কারণ সেখানে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড। সেই ম্যাচটা নিয়েই কিন্তু অনেকেরই অনেক ভাবনা চিন্তা থাকবে যে না, এটা তত গুরুত্বপূর্ণ নয়। আবার কেউ কেউ ভাবছেন যে না, এটাই তাদের জন্য একটা চ্যাম্পিয়ন হবার থেকে কম কিছু নয়। সান্ত্বনা পুরস্কার নিয়ে বাড়ি যেতে পারলেও তো মন্দ হয় না, কিছু না পর থেকে একটু হলেও ভালো। এনিওয়ে, বিশ্বকাপ দাওয়া নিয়ে সোহানা আছি সাথে এবং আপনারা আমাদেরকে একই সাথে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে, রয়েছি ইউটিউব চ্যানেল থেকেও লাইভে, তার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজ থেকেও আমরা লাইভে রয়েছি। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে FM 104 এবং তার বাইরে বাংলাদেশ বেতার ঢাকা FM 90 রয়েছি আমরা। এবং আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের যে অ্যাপটা রয়েছে সেখান থেকেও চাইলে শুনতে পাচ্ছেন। আমার সঙ্গে অতিথি থাকেন, আজকেও আছেন দুজন, চলুন পরিচিত হই কারা আছেন আজকে দেখে আসি। আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং অ্যানালিস্ট আলফাজউদ্দিন আহমেদ, কেমন আছেন?
4: ভালো আছি আলহামদুলিল্লাহ।
3: নিশ্চয় চিনতে পারছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং একই সাথে অনেকগুলো স্পোর্টস জন্ডাতে তিনি কাজ করেছেন, এখনো পর্যন্ত করছেন। সো এই বিশ্বকাপ নিয়ে তার কি ভাবনা, কেমন লাগলো, সবটাই জানবো। তবে তার আগে আমরা একটু বলে নিতে চাই, যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, নিজের মতামত জানাতে আমাদের এই আয়োজন ঘিরে অথবা টুর্নামেন্টকে ঘিরে যদি কোনো কিছু জানার থাকে বা বলবার থাকে, সেই সুযোগ কিন্তু রয়েছে। ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে মতামত লিখুন এবং পাশাপাশি কলও করতে পারছেন 01553841500 এই নম্বরটিতে। চলে যাব একটু অতিথিদের কাছে। সবার আগে আলফাজ ভাইয়ের কাছে চলে যেতে চাই। এই যে টুর্নামেন্ট জমে তো উঠেছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে, অনেকে বলছেন যে এটা নিয়ম রক্ষার ম্যাচ, এটা নিয়ে এত কিছু ভাবনা চিন্তার নেই, কেউ খেলতে চাইছি না। অনেক খেলোয়াড়ও বলছে যে এটা তো আসলে কেউ খেলতেই চায় না। কারণটা ডিফারেন্ট, কারণটা হচ্ছে কে চায় যে আমি ফাইনাল ম্যাচ না খেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবো। বাট ফ্রান্সের থেকে তারা বলছে যে তারা তাদের কোচের প্রতি ডেডিকেশনটা প্রমাণ করার জন্য হলেও এই ম্যাচটা জিততে চাই। আপনার ভাবনা কি, এটাকে আসলেই গুরুত্ব বহন করে না এই ম্যাচটা?
4: না না, অবশ্যই গুরুত্ব বহন করে, তার কারণ বিশ্বকাপের কোন ম্যাচই এইভাবে ভাবা যাবে না, প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন দুটো দলের জন্য হয়েছে, এটা অবশ্যই বলতে হবে যে দুটো দলই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা কিন্তু টুর্নামেন্ট খেলছিল। আমরা যদি ইংল্যান্ডের কথা বলি, তারা কিন্তু সেমিফাইনালে এগিয়েও গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা শেষ পর্যন্ত গোল পিছিয়ে পড়ে হেরে গেছে। সুতরাং তাদের তো একটা দুঃখ আছেই। একই রকম ভাবে আমরা যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্স তো আমার মনে হয় অনেকের কাছে টপ ফেভারিট ছিল। আমার কাছে মনে হয়েছিল যে এবার বোধহয় ফ্রান্সই কাপ নিয়ে যাবে এক সময়, কিন্তু তারাও খুব মানে সহজে হেরে গেল আমার কাছে মনে হলো। তো সুতরাং এই দিক দিয়ে তো কিছুটা হার্ট ব্রেকিং তাদের সিচুয়েশন হয়েছে, কিন্তু বিশ্বকাপ ফুটবল বলে কথা এবং এখানে কোনো ম্যাচই অগুরুত্বপূর্ণ নয়। তৃতীয় ম্যাচ নির্ধারণের খেলা অবশ্যই বলতে হবে, তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ হবে। এখানে একটা সম্মানের ব্যাপার রয়েছে যে সর্বোপরি আমরা তৃতীয় হতে পেরেছি, চতুর্থ হয়েছি, এবং সেখানে কিছু পুরস্কারের ব্যাপার রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি একটা এক্সট্রা আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে এমবাপ্পে 8 গোল দিয়ে রয়েছেন, ওখানে মেসি 8 গোল দিয়ে রয়েছেন, দুজনের গোলের সংখ্যা সমান। গোল্ডেন বুটের যে প্রতিযোগিতা, দুজনেই একটা করে ম্যাচ পাচ্ছেন, মেসি ফাইনালটা খেলছেন, আজকে এমবাপ্পে খেলে ফেলছেন, আজকে এমবাপ্পে যদি 1টি বা 2টি গোল করে 9 বা 10 পৌঁছে যেতে পারেন, তাহলে মেসির উপরে একটা চাপ থাকবে, এই গোল্ডেন বুটে তিনি হয়তো পিছিয়ে পড়তে পারেন। সুতরাং কিছু অ্যাডিশনাল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছেই। এছাড়া আরো একটা জিনিস আমি বলবো, যে এই দলের 24 জন করে প্লেয়ার দলভুক্ত হয়েছেন, এখানে বেঞ্চে যারা রয়েছেন তারাও কিন্তু ইকুয়ালি গুড প্লেয়ার্স,
0: এবং
4: দের আর মেনি প্লেয়ার্স যারা এই বিশ্বকাপে খালি বেঞ্চে বসেই থেকেছেন, মাঠে নামার সুযোগ পাননি, হয়তো বা আজকে ম্যানেজমেন্ট বা কোচ চাইবেন কিছু কিছু প্লেয়ারকে মাঠে নামিয়ে অন্তত পক্ষে কিছুক্ষণ খেলার একটা সুযোগ করে দেওয়ার। তো সেই দিক দিয়েও আমার মনে হয় অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি। সুতরাং একেবারে এটার কোনো মূল্য নেই, এরকম ভাববার কোনো কারণ নেই, এবং খেলাটা কিন্তু হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার কারণ হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ড দুটো দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী, মাঠে যখন নামবে তখনই কেউ কিন্তু হারার জন্য নামবে না, মাঠে নেমে যাওয়ার পরে টিম কিন্তু জিততেই চাইবে। সুতরাং সেখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি, এটা বলতেই পারি।
3: ফিফা র্যাঙ্কিং এ আসলে সেই টপ 4 যেহেতু খেলছে, সো সেই ফাইটটা সেমিফাইনালেও যেমন জমজমাট হবে সবাই এক্সপেক্ট করছিল, এই ম্যাচটাতেও হবে। যদিও ফ্রান্স স্পেনের বিপক্ষে সেমিফাইনালটা একপেশেই হয়েছে, যেমন বলছিলেন ভীষণ রকম, ডালিয়া আপার কাছে যায় একটু, এই ম্যাচটা ইংল্যান্ড এবং ফ্রান্স যে ম্যাচটা খেলবে, এই ম্যাচটাতে আসলে কৌশলগত জায়গায় কাদেরকে একটু এগিয়ে রাখার জায়গা আপনি দেখতে পাচ্ছেন?
2: আমি আলফাজ ভাইয়ের সাথে একটা জায়গায় আমি খুবই যে সেটা হচ্ছে যে মন ভেঙেছে দুজনেরই, দুজনেরই যে মন ভেঙেছে, তো এই মন ভাঙা মন নিয়ে এই থার্ড প্লেসটা একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। টোটাল ওয়ার্ল্ড কাপের যে কোনো ম্যাচই অনেক গৌরবের, অনেক বড় একটা ব্যাপার। সেখানে যদি ওয়ার্ল্ড কাপের শেষ, এবং র্যাঙ্কিংটাও কিন্তু এখান থেকে আসবে যে কে কততম র্যাঙ্কিং হচ্ছে, এবং এই র্যাঙ্কিংটাও কিন্তু বিশাল একটা ব্যাপার ওয়ার্ল্ডে, যে 1, 2, 3, এখন তিনের লড়াইটা চলবে যে কে 3 হতে পারে, ব্যাপারটা ওইরকম। তো কৌশলগত দিক থেকে যেটা সত্যি কথা যে আপনার ফ্রান্স কিছুটা এগিয়ে, ফ্রান্সের স্পিডটা অনেক, ইভেন ইংল্যান্ডের অনেক স্পিডি প্লেয়ার আছে, বেলিংহাম সুপার পারফর্ম করেছে, বাট হ্যাঁ সে খুবই আনলাকি বলবো যে লাস্ট ম্যাচে যেটা সেমিফাইনাল ম্যাচে সে ক্লিক করতে পারেনি ওভাবে। মানে আমার কাছে মনে হয়েছে কৌশলগত যে ব্যাপারটা ছিল সেখানেই তারা মার খেয়েছে। যেমন ফার্স্ট হাফে তারা খুবই অ্যাটাকিং মুডে খেলেছে, খুব অ্যাটাক করেছে, পুরো মানে একদম ডিফেন্স টু অ্যাটাক পর্যন্ত তাদের যে একটা মানে সিঙ্ক্রোনাইজেশন ছিল সেটা খুবই চোখে পড়েছে। কিন্তু আফটার 50 মিনিটস, মানে তারা গোল করার পরে,
3: আফটার স্কোরিং দ্য গোল,
2: এক্স্যাক্টলি 55 মেবি, তখন তাদের যেই, হ্যাঁ তাদের যে স্ট্র্যাটেজি হলো যে একটা গোল করেছে এবার গোল বাঁচাই, বাট এই স্টেজে এসে গোল বাঁচাই ব্যাপারটা থাকলে আসলে গোল বাঁচানো সম্ভব হয় না, কারণ সেই আক্রমণাত্মক খেলাটা চালিয়ে যেতে হতো, তারা সেটা চালাতে পারেনি, স্পেশালি
3: এগেইনস্ট আর্জেন্টিনা,
2: এক্স্যাক্টলি, বিকজ আর্জেন্টিনার বেঞ্চ দেখবেন খুবই স্ট্রং, তারা কিন্তু যতগুলো ম্যাচ জিতেছে লাস্ট মোমেন্টে বেঞ্চের প্লেয়ার গুলো মানে সাবস্টিটিউট প্লেয়ার দিয়ে ক্লিক করেছে, সো
3: দ্যাটস দ্য পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি,
2: এক্স্যাক্টলি তাদের স্ট্র্যাটেজি, তারা স্ট্র্যাটেজির জায়গাটাই কাজ করেছে। ইংল্যান্ড পক্ষান্তরে কি করেছে, যখন সাব করেছে যারা নেমেছে তারা মোটেও মনে হয় মাঠে ছিল না, তাদের বলের সাথে পায়ের সাথে কোনো কোঅর্ডিনেশন ছিল না, তারা মনে হচ্ছে যে জাস্ট নেমেছে ফর দ্য টাইম পাস,
3: এরকম একটা ব্যাপার ছিল। স্পষ্টই মনে হয়েছে যে টুখেলের যে প্ল্যানটা সেটা হচ্ছে লিডটা ধরে রেখে খেলাটা শেষ করে ফেলবে, বাট আর্জেন্টিনার এগেইনস্ট এটা পসিবল না। আলফা ভাই কিছু যুক্ত করতে চান?
4: করতে চাচ্ছি এই জায়গায় যে আসলে আমি যখন এই অনুষ্ঠানের শুরুর দিকে এসেছিলাম তখনই বলেছিলাম যে এই এই টুর্নামেন্টটা খালি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নয়,
3: এটা কিন্তু
4: কোচদের জন্যই বড় কথা। এখানে মন্ত্রী আছে, পন আছে, ঘোড়া আছে, হাতি আছে, কাকে কোন সময় নামাতে হবে, কে কতটা কার্যকরী কোন সময় হবে, এই পরিকল্পনা কিন্তু কোচ করবে। এখন সেটা করতে হলে আপনার যে রিজার্ভ বেঞ্চে আপনি যে 10-12 জন প্লেয়ার রয়েছে, এরা কে কতটা কি অবস্থায় কতটা ইফেক্টিভ এটা আপনাকে জানতে হবে, এবং আপনার গেম প্ল্যান কি হবে সেটা আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আমি বলবো যে টুর্নামেন্ট জুড়ে যতগুলো কোচকে ম্যানেজমেন্ট করতে দেখলাম, আমার মনে হয় সবচেয়ে সাকসেসফুল হচ্ছে স্কালোনি। তার কারণ দীর্ঘদিন সময় ধরে তিনি এই দলের সাথে রয়েছেন, এবং তিনি তার প্রত্যেকটা খেলোয়াড়ের কতক্ষণ সে দম নিয়ে খেলতে পারবে, কতক্ষণ সে তার পারফরমেন্সের এফিসিয়েন্সি 100% কাছাকাছি থাকবে, এই অঙ্কগুলো খুবই নিখুঁতভাবে তিনি করে রেখেছিলেন এবং সেই কারণে তার প্রত্যেকটা সাবস্টিটিউশন প্রত্যেক দিন ভালো হয়েছে। পিছিয়ে পড়েও তার একাধিক গোল দিয়ে কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে এসছেন, দ্যাট ইজ বিকজ অফ ডুইং প্রপার সাবস্টিটিউশন এট প্রপার টাইম। পক্ষান্তরে উল্টো বলবো যে ইংল্যান্ড টুখেল এত এক্সপেন্সিভ একজন কোচ, আমি শুনেছি যে 48 পরেই তিনি নাকি সেকেন্ড হাইয়েস্ট পেড কোচ, অথচ তিনি সেই ম্যাচটাকে সেদিন ডিপ্রাইভ করলেন জেতা থেকে। আমি বলবো তিনি ম্যাচ কিন্তু জিতে গেছিল, যেটা একটু আগে বলছিল যে ফার্স্ট হাফে ইংল্যান্ড ফাস্ট ফুটবল খেলেছে, গোল করার দরকার ছিল, গোল করেছে, কিন্তু সেই গোল ধরে রাখতে হলে পারে যে তাদের উপর চাপটা অব্যাহত রাখতে হবে, বলটা যে তাদের যে অ্যাটাকিং থার্ড সেখানে খেলতে হবে, সেটা না করে আপনি যদি নিজের লো ডিফেন্সে চলে আসেন,
3: একদম
4: সেই জিনিসটাকে আমন্ত্রণ করে মানে কুমির ডেকে নেওয়ার মতন
3: হয়েছে।
4: অন্য প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি সাকাকে সেকেন্ড হাফে না পেয়েছেন, সাকা অ্যাটাকে খুব ভালো করেছে, সেদিন তিনি সাকাকে নামালেনি না। এই ধরনের ভুলগুলো তো কোনো মার্সি নাই, এই ভুলের কোনো মাপ নাই এই লেভেলে, সুতরাং টিম কিন্তু হেরে গেছে। এর জন্য আমি বলবো যে ইংল্যান্ড প্লেয়ারদের চাইতে ইটস ইউ হ্যাভ টু ব্লেম মোর দি কোচ, সুতরাং কোচের জন্যই কিন্তু এই ম্যাচটা তারা হেরে গেছে।
3: এন্ড ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিক্সরাও একই কথা এই কারণেই বলছেন যে জাস্ট পয়েন্টিং টু দা কোচ, দ্যাট ইজ ইট। এবং অ্যাবসলুটলি এরকম একটা ঘটনার পর, এতগুলো মেস আপের পর যেটা দেখতেই দৃষ্টিকটু লাগছেই, সেটার পরে হবে একটা বিষয়। আসলে
4: আরো একটা জিনিস বলতে পারি, প্রত্যেক দিন কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনান প্লেয়াররা মেসিকে অ্যাসিস্ট করছে, মেসিকে দিয়ে গোল করতে চাচ্ছে, কিন্তু ওই দিন যখন দেখলো যে মেসির মার্কিং, জোনাল মার্কিং অত্যন্ত বেশি হচ্ছে, মেসি অন্য রোলে চলে গেল, সে অ্যাসিস্ট করা শুরু করলো,
3: এবং সেকেন্ড হাফে
4: ফাঁকা দুজনকে দুটো বল দিয়ে দিল, এবং চমৎকার কি ডেলিভারি, ওই রকম মেপে ডেলিভারি বোধহয় অন্য কারো পক্ষে করা সম্ভব না, যে হেডটা করে সে প্রথমটা গোলটা করলো একদম ফাঁকা, এদিকে একজন এদিকে একজন, এই হাতে এদিকে দশার জায়গা এদিকে দশার জায়গা, তার মাঝখানে সে বলটা ফেলছে, চমৎকার হেড করছে, আর একজন পেনাল্টি বক্স একটা ডিফিকাল্ট কর্নার অ্যাঙ্গেলে বলটা পেল, তাকে কেউ ডিস্টার্ব করতেও এগিয়ে গেল না, লো ব্লক খেলতে খেলতে একেবারে তারা পেনাল্টি বক্সের
3: ভিতরে
4: কিক নিতে অ্যালাউ করলো, সুতরাং এই জায়গা থেকে তো গোল হবে।
3: ডেফিনেটলি আরেকটা বিষয় আসলে কি, যে প্লেয়ার কোচ এর বাইরেও একটা বড় ভূমিকা একটা মানুষের থাকে, দ্যাটস দ্য অ্যানালিস্ট, যার রোলটাই আমি মনে করি যে আর্জেন্টিনাকে আজকে আসলে স্কালোনিকে হেল্প করছে এবং এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে। আর্জেন্টিনার মেবি গত ওয়ার্ল্ড কাপেও যিনি ছিলেন অ্যানালিস্ট, এবারও একজন ইউনিভার্সিটির টিচার, আমি নাম ভুলে গেছি সামহাও, মানে তার অ্যানালাইসিসে কিন্তু আমরা ওই সময় দেখেছি যে ডি মারিয়ার একটা চেঞ্জ, সেই জায়গা থেকে এই আসরেও আমরা দেখছি যে মেসির যে একটা শিফট করার ব্যাপার উইং এ, এটা কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচটা তো ভালো কাজ করেছে, ইংল্যান্ডের বিপক্ষে তো করেছেই।
2: সে লাউতারো মার্টিনেজকে কিন্তু খেলাচ্ছে কি সেকেন্ড হাফে, এবং 20 মিনিটস 15 মিনিটস থাকতে এবং নেমে প্রতিটা ম্যাচেই প্রায় যতগুলো ম্যাচে লাস্ট দুইটা তিনটা ম্যাচে লাউতারো গোল করেছে, কিন্তু ওই মানে 10 মিনিট 12 মিনিট সময় বাট সে গোল করেছে।
4: আসলে আর্জেন্টিনা সবসময় একটা প্ল্যান বি রেখেছে, অন্য টিম কিন্তু প্ল্যান বি
2: রাখেনি, আমার কাছে মনে হয় শুধু প্ল্যান বি না, আরো আরো প্ল্যান থাকতে পারে,
3: যেই ওদের ইনস্ট্যান্ট অ্যানালাইসিসটা খুব কার্যকর।
2: আপনি যে কথাটা বলেছেন অ্যানালিস্ট, এটা তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই বড় যত টিম আছে, ক্লাব বলেন কিংবা, এখন সত্যি কথা বলতে রিসেন্টলি আমি ইউরোপ থেকে এসেছি, আমি দেখেছি ইউনিভার্সিটি টিমেও অ্যানালিস্ট থাকে, ইউনিভার্সিটি টিম, আপনি ওই খুব ওয়ার্ল্ড কাপের টিম না বলেন, আপনি ন্যাশনাল একদম বেস জায়গা থেকে, বিকজ এটা একটা চর্চা, এই অ্যানালিস্টরা মানে অ্যানালিসিস করতে করতেই ওনার এক্সপেরিয়েন্সটা গ্যাদার করে এবং এই ডেটাগুলা কালেক্ট করতে হয়। তো যিনি অ্যানালিস্ট আছেন উনি কিন্তু ডেটা কালেক্ট করেছেন, উনি যখন ওনারা যখন যে মানে গ্রুপে পড়েছে, গ্রুপের ম্যাচগুলা মানে ওই তখনই কিন্তু ডেটা কালেক্ট করা হয়ে গেছে, ইভেন তারপরে পরে এটা হলে এরপরে আমি কাকে ফেস করব সেটা নিয়েও তাদের মানে এই যে একটা এই ধরনের সাপোর্ট না হলে একটা কোচ,
3: আমি কন্টিনিউয়াস অ্যানালাইসিস,
2: আই নো যে আমার যদি কোচিং স্টাফ আমাকে যদি হেল্প না করে এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। সাপোজ আমার গোলকিপার কোচ থাকে বাংলাদেশে, আমি আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন, তাদের হেল্প ছাড়া আমি চিপ কোচ, আমার পক্ষে খুব একটা ভালো কিছু করা পসিবল না, কারণ এত বড় ব্যাপারে এত দ্রুত যেই খেলাটা, যে খেলাটা খুবই ফাস্ট হয়ে যায়, সেটার সব মোমেন্টাম মাথার মধ্যে ধরে রাখাটা খুবই টাফ। এই জন্য অ্যানালিস্ট কিংবা যে কোচিং স্টাফ, এটা আমি মনে করি স্কালোনি ব্লেসড
3: আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, কিছু নাম একটু পড়তে চাই। আব্দুল মোতালেব ফেসবুকে আমাদেরকে দেখছেন এবং

0: সীমা মাগুরা থেকে জয়েন করেছেন, সম্রাট ফারুক মুঘল রয়েছেন, আলী আহমেদ রয়েছেন, ওয়াসির রহমান মিন্টু রয়েছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে, জাহিদুল আলম রয়েছেন এবং তিনি আলফাজ ভাইকে শ্রদ্ধা জানিয়েছেন, সালাম জানিয়েছেন এবং পৌঁছে দিতে বলেছেন, পৌঁছে দিলাম। ওয়াকিব রয়েছেন সাথে এবং আরো যারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো আয়োজনটা জুড়ে। এখনো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা বাকি, থার্ড প্লেসের যে ম্যাচটা রয়েছে সেটার বাইরে সব থেকে বড় ম্যাচ ফাইনাল ম্যাচটাও কিন্তু রয়েছে, ওভারঅল টুর্নামেন্ট নিয়েও অনেক আলোচনা বাকি। তবে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
1: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
2: দোস্ত এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
1: তাই নাকি?
2: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
1: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
2: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
1: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
2: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
1: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক
2: বসুন্ধরা কিংস। বর্ন টু বি।
0: বিরতি শেষ হলো এবং এই ছোট্ট বিরতির পর যখন ফিরি, আমি জেনারেলি একটা ফোন কল নিয়ে ফিরি, আজকেও তাই। চলুন একটা ফোন কল নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কেমন আছেন?
3: আমি আপনাকে কিছু শোনার কিছু আবেদন জানাচ্ছি। আমরা ফোন করে একটু হারা হয়ে যাই, তো আপনি আমাদের দুটো থেকে একটু খেয়াল রাখবেন, যেহেতু সময় আছে তাই করছি।
0: অসংখ্য ধন্যবাদ, আমরা এই আলোচনাটাই ইতিমধ্যে করে ফেলেছি, আশা করছি তিনি শুনতে পাবেন, বা মিস করে গেলে পরবর্তীতে আয়োজন শেষেও আবারও যখন থাকবে অনুষ্ঠানটি তখনও দেখে নিতে পারবেন। অ্যান্ড এবারে আসলে মোটামুটি ইংল্যান্ড এবং ফ্রান্স নিয়ে তো কথা হলো, এখন আসি একটুখানি ফাইনাল ম্যাচটা নিয়ে, আর্জেন্টিনা এবং স্পেন। আর্জেন্টিনা এবং স্পেন যে খেলবে, আমি আলফাজ ভাইকে দিয়ে একটু জানতে চাই যে স্পেনকে কি আসলে আশা করেছিলেন? আর্জেন্টিনাকে সবাই আশা করছিল ফাইনাল খেলবে আমি জানি, কিন্তু স্পেনকে আশা করেছিলেন কিনা?
4: হ্যাঁ, আমি কিন্তু স্পেনকে আশা করেছিলাম, তার কারণ স্পেন কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, সুতরাং তারা একটা দিক থেকে উপরে উঠে আসবে, এটা সত্যি কথা। এবং প্রফেশনাল লীগ যে কয়টা হয় ইউরোপে, তার মধ্যে স্প্যানিশ লীগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সব ভালো এবং বড় প্লেয়ারগুলো সেখানেই খেলে, এবং সবচেয়ে বেশি পয়সা মানে এক্সপেন্সিভ প্লেয়াররা সেখানে খেলে, সুতরাং সেখানকার মান অত্যন্ত ভালো, এবং সেখানকার টিমটা, জাতীয় দলটা নিশ্চিতভাবেই ভালো এবং খেলছেও ভালো, এটা অবশ্যই বলতে হবে। সেই দিক দিয়ে তাদেরকে এগিয়ে রেখেছি। আরও একটা জিনিস আমরা সবসময় দেখেছি যে স্পেনিশ ফুটবল একটা মিক্সচার, টিকি টাকা ফুটবলের সাথে ইউরোপিয়ান স্টাইলটাও মিক্স করে খেলে, সময় পেলে তারা লম্বা পাসে চলে যায়, আবার নিজেদের ভিতরে বল হোল্ড করে তারা খেলে, মিডফিল্ডে ডোমিনেশন তারা আগে নিশ্চিত করতে চায়, নিজেদের কাছে বল থাকবে নিশ্চিত না হয়ে তারা পাস করতেও চায় না, পাসের সংখ্যাও তারা কিন্তু সবচেয়ে বেশি করে, এক একটা ম্যাচে 600-700 পাসও তারা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং বলটা নিজেদের কাছে রাখতে তারা পছন্দ করে,
0: একদম বল দখল ভিত্তিক যে খেলাটা,
4: বলটা নিজেদের কাছে রাখতে পারাই মান হচ্ছে অপোনেন্টকে অ্যাটাক করতে মানে সুযোগ না দেওয়া। তো সেই দিক দিয়ে তাদের এই প্ল্যানটা কার্যকরী হয়েছে এখনো পর্যন্ত আমি বলবো, এবং তাদের অ্যাটাকে এবং ডিফেন্সিভ যে খেলোয়াড়গুলো খেলছে আমি বলবো খুবই কার্যকরী ভূমিকা এখনো পর্যন্ত সকলেই রেখেছে। আমরা অলমোকে এত ভালো সে খেলবে আমি এই টুর্নামেন্টের আগে কিন্তু চিন্তা করিনি, কিন্তু এই টুর্নামেন্টের সাথে দেখলাম হি ইজ ভেরি এফেক্টিভ, চমৎকার খেলেছে, আমার মনে হয় দলীয় আমার সাথে নিশ্চয় একমত হবে। ডিফেন্সও যে দুজন সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলছে তাদের কম্বিনেশনটাও কিন্তু একেবারে পাহাড়ের মতন অটুট,
0: অ্যান্ড রদ্রির স্পেশালি যে ক্যারেক্টারটা, ও মাই গড,
4: ইয়েস, সুতরাং এই টিমকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। ঠিক একই রকম ভাবে যদি আমি তাদের প্রতিপক্ষ বলি, ইংল্যান্ডও খুব ভালো টিম, আগেও বলেছি ইংল্যান্ডও খুব ভালো খেলেই কিন্তু সেমিফাইনাল পর্যন্ত এসছে, তবে ইংল্যান্ডে হয়তো সেমিফাইনাল থার্ড পজিশন না খেলে আজকে ফাইনাল খেলার কথা হতে পারত,

0: কিন্তু দে ডু নট হ্যাভ এ ভেরি ক্যালকুলেটিভ কোচ বা অ্যানালিসিস টিম, এটা অবশ্যই বলতে হবে, এটা প্রমাণিত হয়ে গেছে, ডলিও বলেছে। সুতরাং তাদের এই সাবস্টিটিউশন গুলাই কিন্তু তাদেরকে মানে ভুল করিয়ে দিয়েছে এবং সেই ভুলের জন্য তারা কিন্তু পস্তাচ্ছে। সুতরাং আজকেও আমার মনে হয় না, যদি আমি বলি ওই ম্যাচটা ওইরকম হবে। আর এই ম্যাচটা আমি একটা কথা খালি ভয় পাচ্ছি, ছোট হচ্ছে আর্জেন্টিনা কিন্তু অনেক ক্রিটিসিজমের মধ্যে দিয়ে এগোচ্ছিল এবং তাদের প্রতিপক্ষগুলো দুর্বল ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ফাইনালে এসছে। এবং আমরা যদি তাদের খেলাগুলো দেখি, তারা কিন্তু প্রত্যেক দিনই লাস্ট 15 মিনিট অসাধারণ ফুটবল খেলেছে,
1: ম্যাজিক্যাল 15 মিনিট।
0: এই প্রত্যেক দিনই লাস্ট 15 মিনিটস যে ফুটবল, সেটাই তাদেরকে ম্যাচ জিতিয়েছে। এবং এই জায়গাটাকে প্রতিরোধ করার মতন পরিকল্পনা, প্ল্যানিং, এগুলো তাদের বিরুদ্ধে যে কোচ সঠিকভাবে করতে পারবে, তারা হয়তো তাদেরকে আটকাতে পারবে। তা নাহলে এই টিম কিন্তু একটা জেতার যে একটা অভ্যাস হওয়া, সেই অভ্যেস তাদের হয়ে গেছে। তারা ইতিমধ্যে স্বপ্ন দেখছে দ্বিতীয়বারের মতন পরপর তারা চ্যাম্পিয়ন হবে, এবং এটা না হওয়াটাই আমি বলবো অস্বাভাবিক।
1: And very specially তারা বলছে যে give me just 15 minutes,
0: yes.
1: আর কিছু দরকার নেই।
0: They are very near to it. They are very near to the cup. এবং আমি তাদেরকে পিছিয়ে রাখছি না।
1: So আপনার মনে হচ্ছে আপনার কথা কনক্লুশনটা এটাই যে আপনি স্পেনকে আগে থেকে এক্সপেক্ট করছিলেন ফাইনাল খেলতে, এবং ফাইনাল ম্যাচের যে প্রতিদ্বন্দ্বিতা সেই জায়গাটাতে আপনি স্পেনকে নয় আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চান।
0: এখন আর্জেন্টিনা যেভাবে লাস্ট 15 মিনিট খেলছে, তাতে আমার কাছে কেন আর্জেন্টিনা ক্যান ডু যেটা আনডু, যেটা অসম্ভব সেটাকে অসম্ভব করার মতন মানে মানসিক ভাবে তারা উজ্জীবিত হয়ে গেছে।
1: আপনার কাছে আসি যে একদিকে যেমন বলছিলাম আমরা যে আসলে আর্জেন্টিনা এবং মানে স্পেনের খেলার ধরনটা, স্পেনের তো টিকিটাকা ফুটবলের সৌন্দর্যটা এবার এই বিশ্বকাপে মনে হয় বেশি সুন্দর করেই দেখতে পেলাম এবং এতটা ভালো লাগলো দেখতে। সো যাই হোক, তাদের যে বল নিয়ন্ত্রণে রাখার বা বল দখলে রেখে খেলাটার যে প্যাটার্ন, তার এগেনস্টে আর্জেন্টিনার আসলে যে কুইক অ্যাটাকের যে প্যাটার্ন, এই যে কৌশলগত দুই ধরনের ভিন্নতা, এই ফাইনাল ম্যাচটাতে আপনি আসলে কোনটাকে বেশি স্ট্রং হিসেবে দেখছেন?
2: অ্যাকচুয়ালি ফাইনাল ম্যাচটা মানে ডাগ আউট থেকেই হবে, মানে কোচ এক,
1: রাইট।
2: দুই নাম্বার যেটা হবে সেটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স ভার্সেস ইয়াংস্টার লাইক মেসি আর ইয়ামাল। তো এইখানে আমি দুইটা দলের খেলা আমি আশা করবো যে খেলাটা খুবই চমৎকার হবে, এক পেশে না হোক, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল এক পেশেটা ভালো লাগে না। যেমন সেমিফাইনালটা ফ্রান্সের সাথে স্পেনের খুবই এক পেশে ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে একটা ভালো ম্যাচ খেলে হয়তো ফ্রান্সই এগিয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনাই আসবে, এইটা আমার এক্সপেকটেশন ছিল। আমি ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলাম না, যেটা সত্যি কথা, বিকজ অফ তাদের গোলকিপারটা বেশ এক্সপেরিয়েন্স, এবং লাস্ট ইয়ার সে মানে সে বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছে, এবং হাইটের দিক থেকেও দেখবেন যে খুব, হ্যাঁ পিকফোর্ডের হাইট অনেক ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার গোলকিপার এবং মেসি অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। তারপরে আর্জেন্টিনার লাউতারোরও এক্সপেরিয়েন্স অনেক হয়েছে, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে সে খেলেছে, ডিমারিয়ার সাথেও খুব ভালো ইয়ে ছিল, বাট ডিমারিয়া এবার নেই। তারপরও যে ব্যালেন্স মেসির সাথে তাদের বোঝাপড়ার যে জায়গাটা চমৎকার, সেই জায়গাটায় ইয়ামাল অনেক স্পিড এবং সে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়েও ফেলতে পারে। কিন্তু আমি মনে করি যে আজকে কেউই এত বেশি ডিফেন্সিভ মানে ওদের ম্যাচে এত বেশি কেউই ডিফেন্সিভ খেলবে না, সবাই চাইবে, স্পেন চাইবে নিজের এরকম যে স্টাইলটা, যে বল রেখে যত বেশি পারা যায়, যখনই ওদের দখলে বল থাকবে অপোনেন্ট কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে, যখন বল গেইন করতে পারবে না তখন কিন্তু অপোনেন্ট এমনি ফ্রাস্ট্রেশন চলে আসে। তো ওই ফ্রাস্ট্রেশনকে কাজে লাগিয়ে যে আপনি যেটা বলছেন কুইক খেলার যে আর্জেন্টিন প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে আমার কাছে মনে হচ্ছে উল্টো স্পেন করবে, এটা আমার কাছে মনে হচ্ছে, যে বলটা রেখে ওদের কাছে ওদের ফ্রাস্ট্রেশনে এনে ওদেরকে
1: ওদের স্ট্র্যাটেজিতে ওদেরকে বোধ করা,
2: আমার কাছে মনে হচ্ছে যে স্পেন এটা করবে বিকজ অফ ইয়ামাল। ইয়ামাল খুবই কুইক প্লেয়ার, তো তাকে এই জায়গাটায় মানে বল ধরে রেখে ইয়ামালকেই থ্রু করার চেষ্টা করবে। বাট এটাও ঠিক যে ইয়ামাল যে সাইডে খেলছে মেসিও ওই সাইডটাতেই আজকে বেশিরভাগ সময় থাকবে। সো যেমন গতদিনে এমবাপ্পে এবং ইয়ামাল সেম সাইডে ছিল, যে কারণে আপনি ইয়ামাল এবং দেখবেন এমবাপ্পের সাইডটা সবচেয়ে বেশি নজরে ছিল, যে ওই সাইডটাতে একই সাইডে দুজনে ছিল। সো আমার কাছে মনে হয় খেলাটা উপভোগ্য হোক, যে ম্যাচটাই আছে ওয়েল ডিজার্ভিং টিমটাই জিতুক, কারণ যে দুটো দল এসছে তারা ডিজার্ভ করে বিধায় এসছে
1: এই পর্যন্ত।
2: তবে হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সি ছিল না যে এটা আমি বলবো না,
1: ছিল,
2: ডেফিনেটলি ছিল। ইভেন লাস্ট ম্যাচেও আপনি দেখবেন যে অনেকগুলো, প্রথমে মনে হচ্ছে দুইটা দল মারামারি করতেই নেমেছে, দুটা দল মানে সেকেন্ড সেমিফাইনালে দুটো দলই নেমেছে, মানে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা ইভেন দক্ষিণ আমেরিকার দলগুলো, আমি আলফাস ভাই আমার সাথে হয়তো একমত হবেন, যে ওরা একটু বেশি এগ্রেসিভ খেলে এবং মানে বডি কন্ট্যাক্টে বেশি যায়, যেটা ইউরোপিয়ানরা খেলে না, এটা আমার কাছে মনে হয়। তো ওদের প্যাটার্নটা আপনি উরুগুয়ে দেখেন, প্যারাগুয়ে দেখেন, আর্জেন্টিনা দেখেন, যে দেখবেন যে ওরা বেশি ফাইট করে খেলে, হাত পা চালিয়ে দেয়, মুখের মধ্যে মেরে দেয়। হ্যাঁ, ইভেন বল অন্যদিকে গেলেও মানে ক্যামেরাটা তো বলের দিকেই যায়, আপনি দেখবেন যে অবজেক্ট বলটার দিকে ক্যামেরাটা থাকে, যেখানে বল থাকে, তো মানে ক্যামেরার বিহাইন্ডে একটা প্লেয়ারকে শুধু হাত মেরে দেয়।
1: এটা ঘটছে, এটা সবসময় হয়ে আসছে, সেটাই হয়েছে। আমরা আসবো, তবে এই মুহূর্তে একটু শ্রোতা এবং দর্শকদের জন্য বলতে চাই, আমরা ফ্রিকোয়েন্সিগুলো থেকে বিদায় নিচ্ছি, বাকি আলোচনায় আমাদের সাথে থাকতে হচ্ছে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতে।

0: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দা মামা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনা মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনা এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ মাহফুজার আলম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শোনাব একটি কৃষক কার্ডের গান। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু। গানটি গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি।

0: এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান।
1: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস সৃষ্টি হয়। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে প্রত্যেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বৃক্ষ মানুষের বন্ধু, একে বাঁচতে দিন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
3: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্যকে বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। সামাজিক অবক্ষয় ঘটে নৈতিকতার অভাবে। যেখানে নৈতিকতা অনুপস্থিত সেখানে নেতিবাচক বৈশিষ্ট্যের আগমন ঘটে, যেমন পারিবারিক ভাঙন, নৈতিক শিক্ষার অভাব, বেকারত্ব এবং অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব। সামাজিক অবক্ষয় রোধে সুস্থ পারিবারিক পরিবেশ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করা জরুরি। এবং এই সমস্যা সমাধানে সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আসুন আমরা সবাই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নৈতিকতার আলোকে সামাজিক আন্দোলন গড়ে তুলি, সুস্থ ও সুন্দর সমাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন লালন গীতি, কণ্ঠ দিয়েছেন সুফিয়া মনোয়ার। প্রথম গানটির কথা, আপনার আপনি ফানা হলে সেই ভেদ জানা যাবে।

0: শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি লালন গীতি শুনলেন সুফিয়া মনোয়ারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীর পরিবেশগত পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইট ভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপ করেন। তিনি ইট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সহ ইট ভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। সভায় গেস্ট অব অনারের বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনৈতিক নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স এবং জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্যভিত্তি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় করবি হলে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মাহদী আমিন বলেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 784 জনে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 3টায় খেলাটি শুরু হবে। আগামীকাল বাংলাদেশ সময় মধ্যরাত 1টায় নিউ ইয়র্কে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনে পরস্পরের মোকাবেলা করবে। হকি। ওমানের মাস্কাটে উইমেন্স জুনিয়র AHF কাপের ফাইনাল আজ বাংলাদেশ কাজাখস্তানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 10:15 খেলাটি অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। ডেপুটি স্পিকার অব জাতীয় সংসদ ব্যারিস্টার কায়সার কামাল হ্যাজ সেড মেনি হ্যাভ বিন হ্যারাসড ডিউ টু পলিটিক্যাল বিলিভস অর কনসিয়াসনেস। মেনি পিপল ওয়ার ডিপ্রাইভড অফ কনস্টিটিউশনালি রিকগনাইজড ফান্ডামেন্টাল রাইটস। মেনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টস হ্যাভ বিন নিপড বাই ফলস কেসেস। He said this at a view exchange meeting at District Lawyers Association Auditorium in Bagerhat today as chief guest. The deputy speaker said the democratic governance system was established in the country. Now everyone has to work united to establish the rule of law. Presided over by the District Lawyers Association Advocate Muhammad Mahfuzur Rahman Lahu, the meeting was attended by Administrator of Jila Purishad Barrister Sheikh Kamal Zakir Hussain, former President of the District Lawyers Association Advocate Wahidu Zaman Dipu, Member of Secretary Advocate Musharraf Hussain Montu, Joint Convener Advocate Mahbub Murshed. Earlier, Deputy Speaker Barrister Kaisar Kamal inaugurated the privately established Skill Institute of Technology, Skill IT, in the town by unveiling its foundation plaque at a program held at the Lotif Master Foundation premises. He expressing hope that the institution would play a significant role in equipping young people with modern technical, language and job-oriented skills and contribute to strengthening the national economy. The deputy speaker underscored the importance of technology-based training in developing skilled human resources, saying there is no alternative to technical education and practical skill development to prepare the country's young and employment people. The deputy speaker also stressed the importance of keeping young people away from drugs and social degradation by engaging them in productive activities. He said modern technology education, innovation and skill development would enable them to secure employment both home and abroad. Chaired by former Secretary Dr. Muhammad Faridul Islam, the function was attended by the Administrator of Jila Purishad, Barrister Sheikh Muhammad Zakir Hussain, Foundation Chairman of Lotif Master CPA, Rafiqul Islam Joglu, BNP Central Executive Committee Member Aisha Siddiqa Moni, District BNP Convener Engineer ATM Akram Hussain Talim, Member Secretary Muzaffar Rahman Alam, former District and Sessions Judge Iftikhar Uddin. A discussion meeting was held at the Journalists Liaquat Ali Auditorium in Khulna University today to mark the second martyrdom anniversary of Khulna University's 90th batch student Mir Mahfuzur Rahman Mugdho. Presided over by the Vice Chancellor of the University, Professor Dr. Muhammad Rezaul Karim, the meeting was attended among other by the Member of Parliament Amir Ejaz Khan, Chairman of Khulna Development Authority Advocate S. M. Shofiqul Alam Mona, Chairman of Khulna WASA, Heroic Freedom Fighter Muhammad Munirul-Zaman, Director of Bangladesh Cricket Board Shofiqul Alam Tuhin, Father of Martyred Shohid Mir Mugdho, Mir Mustafizur Rahman, Father of Martyred Shakib Raihan, Sheikh Azizur Rahman, Deputy Vice Chancellor of Khulna University Professor Dr. Muhammad Harunur Rashid Khan, and Treasurer Professor Dr. Muhammad Nurun Nabi. Shohid Mir Mugdho's graduation certificate was handed over to his father Mir Mustafizur Rahman at the program. Deans of different schools of the university, heads of disciplines, teachers, students and political leaders took part in it. A discussion meeting on importance and significance of July was held at Muhammadpur Upazila Jubodol office in Magura today. Joint General Secretary of the Central Jubodol and Member Secretary of Dhaka City South Jubodol, Rabiul Islam Noyon, attended it as chief guest. The meeting discussed on the importance and significance of July to build a new Bangladesh. A large number of party leaders and workers were present at that time. Later, special Dua and Munajat were held in memory of the all martyrs, including Abu Said, at the same place. Kabaddi and Dak Banglo 11 defeated Chakulia 11 by 44 points to 34 in the anti-tobacco Kabaddi tournament at Kashipur Sindhail Ball Field Ground under Muhammadpur Upazila in Magura today. Dhaka Met Office says steep pressure gradient lies over North Bay. Under the steep pressure gradient, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over the North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Volatile 1 to Net says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to a squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumilla, Nuakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে মনীষা। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস।
3: প্রিয় শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য মুবারকবাদ। যার জীবনী আলোচনা আমরা শুনব, তিনি হলেন মহাদ্দিস ফকি, জগৎ বিখ্যাত তাবেঈ আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে আমরা আলোচনা শুনব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ দুজন আলেমে দিন, হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: নবী রাসূল সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনের অনুসৃত পথেই আমাদের মুক্তির সুনিশ্চিত সম্ভাবনা রয়েছে, তাই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মনীষীদের জীবনী বেশি বেশি অধ্যয়ন করা অনেক প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পদাঙ্ক অনুসরণ করা এবং জান্নাতুল ফেরদাউসের পথে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকে যারা অতিথি এসেছেন তাদের থেকেই আমরা আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে জানতে চাই, আপনি আমাদের শ্রোতাদেরকে বলবেন যে আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির নাম, উপনাম, তার পিতার নাম, জন্ম এবং তার গুণাবলী সম্পর্কে, তিনি কি কি গুণের অধিকারী মানুষ ছিলেন এ বিষয়ে আপনি বলবেন।
4: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফফারাতুন। আম্বিয়াদের জিকির সরাসরি ইবাদত, তাদের আলোচনা করা, জীবনী বলা, এগুলো ইবাদত
3: নিঃসন্দেহে।
4: নেককার বান্দাদের জীবনী আলোচনা করা গুনার কাফফারা। সেই হিসাবে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা একটা মহামনীষীর জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমরা যার কথা আলোচনা করব তার নাম আবদুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নাম আবদুল্লাহ, আব্দুর রহমান। উপনাম আবু আব্দুর রহমান, পিতার নাম মুবারক, যার কারণে আবদুল্লাহ ইবনে মুবারক বলা হয়। হযরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির পিতা অর্থাৎ মুবারক, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত তাবেঈ। এই মহামনীষী 118 হিজরিতে খোরাসানে জন্মগ্রহণ করেন। এই মহামনীষীর যত গুণাবলী আসলে বলে শেষ করা মুশকিল। হাফেজে হাদিস আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ছিলেন অসংখ্য গুণের অধিকারী। বহু শাস্ত্রের তিনি সুপণ্ডিত ছিলেন। সে যুগে তার চেয়ে বড় আলেম ও ফকিহ কেউ ছিলেন না। তিনি ছিলেন ওই যুগের ইমাম। অগণিত হাদিস তার কণ্ঠস্থ ছিল। সর্বদা তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। তাকওয়া, পরহেজগারি, আদল ইনসাফ, সাহসিকতা, দানশীলতা এবং পরউপকার ছিল তার সহজাত স্বভাব। তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, অনেক গ্রন্থ রচনা করেছেন। তিনি সকলের নিকট গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ছিলেন।
3: ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে আসবো, তার আগে হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে একটু যাই। আমরা জানি যে তিনি ছিলেন হাদিস বিশারদ, ছিলেন মুহাদ্দিস ছিলেন। তো তিনি যাদের কাছ থেকে হাদিস রেওয়ায়ত করেছেন, হাদিস তিনি যাদের থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে যারা রেওয়ায়ত করেছেন, সে বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন।
5: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যাদের থেকে হাদিস রেওয়ায়ত করেছেন তাদের মধ্যে আমাশ, হিসাম, হিসাম ইবনে উরওয়া, ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি, সুফিয়ান সাউরি আউজাঈ, মালিক ইবনে আউন রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মনীষীদের থেকে তিনি হাদিস রেওয়ায়ত করেছেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকেও তিনি এলেম অন্বেষণ করেছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিশেষ ছাত্র। ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক ছিল সুগভীর ও আন্তরিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকেও তিনি হাদিস গ্রহণ করেছেন। তার থেকে যারা রেওয়ায়ত করেছেন তাদের মধ্যে সুফিয়ান সাউরি, মামার ইবনে রাশেদ, আবু ইসহাক দায়াবি, জাফর ইবনে সুলাইমান, মুসলিম ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক অসংখ্য জ্ঞান পিপাসু তার থেকে রেওয়ায়ত করেছেন।
3: ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, তার আগে আমি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে আবার যাব। আমরা যে তার ব্যাপারে আমরা জানি যে আমাদের অনেক মনীষী তার ব্যাপারে অনেক মূল্যবান উক্তি করেছেন, তার গ্রহণযোগ্যতা এবং তার তাকওয়া, পরহেজগারি, তার দিনদারির ব্যাপারে, তো এ বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন যে মনীষীরা তার ব্যাপারে কি উক্তি করেছেন।
4: হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নুআইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু আকালা মিন ইবনিল মুবারক ওয়ালা আকসারা ইজতিহাদান ফিল ইবাদাহ।
3: আল্লাহু আকবার।
4: যার অর্থ হল আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অধিক জ্ঞানী এবং তার মতো ইবাদতে অধিক পরিশ্রমী আমি আর কাউকে দেখিনি।
3: আল্লাহু আকবার।
4: আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আল জাহামি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, তুমি কি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেছ? আমি বললাম, না দেখিনি। তখন তিনি বললেন, লাউ রাআইতাহু লাকাররাত আইনুক, যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতে তাহলে তোমার চক্ষু শীতল হয়ে যেত, তুমি বড় ভালো মানুষ দেখতে পেতে।
3: সুবহানাল্লাহ। তার মানে তার সম্পর্কে মনীষীদের উক্তি অনেক উঁচু এবং অনেক দামি উক্তি করে গেছেন অনেকে, অনেক বড় মুজাহিদ মানে মুজতাহিদ মানুষ তিনি ছিলেন এবং অনেক বেশি জ্ঞানের অধিকারী মানুষ তিনি ছিলেন। আল্লাহু আকবার। তো তার স্মৃতিশক্তির ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলবেন যে তার স্মৃতিশক্তি কেমন ছিল।
4: আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী। তার সহপাঠী ও বন্ধু হযরতে সাখর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছোটবেলায় একই মক্তব্যে পড়তাম। একদিন আমরা এক মজলিসে অংশগ্রহণ করলাম। সেখানে এক ব্যক্তি বেশ লম্বা আলোচনা করলেন। লোকটি যখন আলোচনা শেষ করলেন তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে বললেন, আমি এই আলোচনা সম্পূর্ণ মুখস্থ করে ফেলেছি।
3: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
4: তখন এলাকার লোকেরা আশপাশ থেকে বলতে শুরু করলো, যদি তুমি মুখস্থ করেই থাকো তাহলে আমাদেরকে একবার শোনাও দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহে ওই ব্যক্তির আলোচনা বাচনভঙ্গি সহ পরিপূর্ণ এলাকাবাসীকে শুনাই দেন। এলাকাবাসী তার আলোচনা শুনে এবং এত বিস্তারিত, এত সুন্দর, কোনো বাড়তি কমতি নেই, এটা শুনে তার আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
3: আমরা জানি যে তিনি শুধুমাত্র একজন মেধাবী মানুষই ছিলেন না, তার জীবনীতে যেটা পাওয়া যায় তার বীরত্বের লাইনেও তার মধ্যে কোনো কমতি ছিল না। তিনি বীরত্বের লাইনে খুব নজির স্থাপন করা, দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেক ক্ষেত্রে। তো এ বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন।
4: যুদ্ধের ময়দানে তার যে বীরত্ব ছিল, সাধারণত দেখা যায় যারা ইলমে হাদিস ইত্যাদি, অর্থাৎ যারা মুহাদ্দিস এবং বয়ান করেন, এরা যুদ্ধের ময়দান সম্পর্কে অত ওয়াকিফাল থাকেন না।
3: যাদের সম্পর্ক কিতাবের সাথে থাকে, মাঠে ময়দানে তাদের সম্পর্ক একটু কম থাকে, এটাই দেখা।
4: কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী, একটু ব্যতিক্রম না, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। আবদা বিন সুলাইমান বলেন, আমরা একবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে রোমানদের বিরুদ্ধে এক জিহাদে অংশগ্রহণ করেছিলাম। আমরা শত্রুপক্ষের মুখোমুখি হলাম। রোমানদের বাহিনী থেকে এক লোক বেরিয়ে এসে মল্লযুদ্ধের আহ্বান জানালো। আমাদের পক্ষ থেকে এক মুজাহিদ তার আহ্বানে সাড়া দিয়ে সামনে এগিয়ে গেল। ঘণ্টাব্যাপী যুদ্ধ শেষে আমাদের মুজাহিদ রোমান যোদ্ধাকে হত্যা করল। রোমানদের থেকে আরেকজন বীর বেরিয়ে আসলো, এবার সেও তাকে হত্যা করল। এবার সে নিজেই মল্লযুদ্ধের আহ্বান জানালো। তার আহ্বানে সাড়া দিয়ে একজন সৈনিক আরো বেরিয়ে এলো। ঘণ্টাব্যাপী যুদ্ধ শেষে তাকেও আমাদের মুজাহিদ হত্যা করল। আমাদের মুজাহিদ ভাইটির বীরত্ব দেখে সবাই তার চারপাশে জড়ো হতে থাকল। আমিও সেখানে ছিলাম। আমি লক্ষ্য করলাম মুজাহিদ ভাইটি জামার আস্তিনে নিজের চেহারা ঢেকে রেখেছেন। আমি তার আস্তিনের এক প্রান্ত ধরে টান দিতেই আবিষ্কার করলাম যে এ আর কেউ নয়, তিনি আমাদের হাদিস বিশারদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক।
3: আল্লাহু আকবার।
4: ইমাম জাহাবির অন্য এক বর্ণনায় আছে, ইবনুল মুবারক আব্দা বিন সুলাইমানকে কসম খাইয়েছিলেন যেন তার পরিচয় গোপন রাখেন।
3: অসংখ্য অসংখ্য আল্লাহ পাকের শুকরিয়া যে এমন একজন মহান মনীষীর জীবনী আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি আবার আপনার কাছে আসবো, তার আগে হজরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে একটু যেতে চাই। আমরা সংক্ষিপ্ত আলোচনায় হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছ থেকে শুনেছি যে তার ভিতরে সততা যে গুণ, এই গুণ পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলা দান করেছিলেন। তো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির সততার ব্যাপারে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন।
5: হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির পিতা মুবারক ইবনে ওয়াজেহ পরহেজগার ও দুনিয়াত্যাগী ব্যক্তি ছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন যাবৎ একটি বাগানের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন। একদিন বাগানের মালিক এসে তাকে বললেন, আমাকে কয়েকটা মিষ্টি আনার এনে দাও। তিনি বাগানে গিয়ে বেছে বেছে কয়েকটা গাছ থেকে আনার পেড়ে আনলেন, কিন্তু আনারগুলো ভেঙে দেখা গেল সেগুলো টক। মালিক রেগে গিয়ে বললেন, আমি তোমার কাছে মিষ্টি আনার চেয়েছি আর তুমি আমাকে টক আনার নিয়ে এসে দিলে, যাও মিষ্টিগুলো পেড়ে আনো। এবার মুবারক আরও অন্য অন্য গাছ থেকে ডালিম আনলেন, কিন্তু সেগুলোও টক। এবার মালিক আরও ক্ষুব্ধ হলেন। এভাবে তিনবার ফল পেড়ে আনার পর দেখা গেল সেগুলোও টক। মালিক ভীষণ রেগে গিয়ে বললেন, কোন ফল টক আর কোন ফল মিষ্টি এটা তুমি কি জানো না? তিনি না সূচক উত্তর দিলেন। মালিক বললেন, তুমি বাগান দেখাশোনা করো অথচ ফল দেখে চিনতে পারো না, এটা কেমন কথা? তিনি বললেন, আমি তো বাগানের ফল খেয়ে দেখিনি যে টক মিষ্টি বুঝতে পারবো। মালিক বললেন, খাওনি কেন? মুবারক বললেন, আপনি তো আমাকে খাওয়ার অনুমতি দেননি। এবং মনে মনে ভাবলেন, আসলেই তো মালির সততা যার পর্নায় তাকে মুগ্ধ করল। অতপর তিনি মুবারক ইবনে ওয়াজেহের সাথে নিজ কন্যার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমানতের পথ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ছিলেন,
3: মানে পিতার ভিতরে যে সততা এবং আমানতদারি ছিল এটা নিঃসন্দেহে সন্তানের মধ্যেও সেটা এসেছে,
5: সেটা চলে এসেছে।
3: জি বলুন।
5: হাসান ইবনে আরাফা রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি সিরিয়ায় এক লোকের কাছ থেকে একটা কলম ধার নিয়েছিলাম। কলমটা ফিরিয়ে দেওয়ার নিয়তও আমার ছিল, কিন্তু আমার বাড়ি মার্ফ, যেটা তুর্কমেনিস্তানের একটা অংশ, এখানে পৌঁছার পর খেয়াল হলো কলমটা তো ফেরত দেওয়া হয়নি। কলমটা মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য আমি আবার সিরিয়ার পথ ধরলাম।
3: চিন্তা করা যায়,
5: একটা কলম, সামান্য একটা কলম ফেরত দেওয়ার জন্য
3: এই জামানায় তো মানুষের আমানত খেয়ানত করা এটা মানুষ আমরা এখন কিছুই মনে করি না, একেবারে অভ্যাসে পরিণত হয়ে গেছে।
5: এই সমস্ত সামান্য জিনিস, কলম, বই, ছাতা, এগুলো ফেরত দেওয়ার প্রয়োজনে আমরা মনে করি না,
3: কিন্তু তার ভিতরে আমানতদারি থাকার কারণে ওই পিতার থেকে সততা এবং আমানতদারি তার ভিতরে যে গুণ চলে আসছিল,
5: যার জন্য
3: সামান্য একটা কলমের জন্য তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার ফিরে আসলেন,
5: শত শত মাইল পাড়ি দিলেন।
3: সুতরাং আমানতের খেয়ানত করা, এ বিষয়ে আমি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের একটু দৃষ্টি আকর্ষণ করছিলাম যে কোরআন এবং হাদিসের মধ্যে সত্যিকার অর্থেই তো আমানতের প্রতি গুরুত্ব দেওয়া,
4: আসলে তো বলা হয়েছে যে আমানতের খেয়ানত সর্বপ্রথম দুনিয়া থেকে উঠবে আমানত।
3: জি জি জি, আমানত
4: শুরু হবে।
3: জি জি,
4: আর আসলে হলো আমানতের খেয়ানত শুরু হওয়া এটা কেয়ামতের আলামত। কেয়ামতের যে সমস্ত আলামত দেখা হয়েছে, ছোট ছোট আলামত, এইগুলো দিয়েই
3: মানুষের মাঝ থেকে আমানত উঠে যাবে,
4: আমানত একেবারে উঠে যাবে। এমনকি হাদিসে এ কথা আসছে যে আমানতদার মানুষের এত অভাব হবে, যদি কখনো কোনো এলাকায় কোনো আমানতদার মানুষ থাকে তখন মানুষে বলবে অমুক গ্রামে একজন আমানতদার মানুষ আছে,
3: মানে
4: পুরো এলাকার মধ্যে কোনো আমানতদার মানুষ নাই, ওই গ্রামে একজন আমানতদার মানুষ আছে, এইভাবে মানুষ বলবে, কিয়ামতের আগে এরকম অবস্থা হয়ে যাবে।
3: সত্যিকার অর্থে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির মহান মনীষীর জীবনে আলোচনা করতে যে আমানতের এই আলোচনা পর্বে এসে আমরা স্পষ্ট করতে চাই যে আমানত তো শুধুমাত্র মানুষের সম্পদ পৌঁছায় দেওয়া না, মানুষের ইজ্জত আর একজন মানুষের কাছে আমানত, সার্বিক বিষয়গুলোই তো খেয়াল রাখা দরকার।
4: অবশ্যই অবশ্যই,
3: যে আমার দ্বারা কারোর ইজ্জত যেন নষ্ট না হয়, কারো সম্মান হানি না হয়, কারো সম্পদ নষ্ট না হয়,
4: সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা, এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে মুমিন ওই ব্যক্তিকে বলে যে আরাক মুমিনের সব কিছু তার কাছে নিরাপদ, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের কাছে আর এক মুমিনের সবকিছু নিরাপদ। অন্য হাদিসে বলেছেন, মুমিনের কাছে

0: তাফসিরের এক জায়গায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি গরু দিয়ে হাল চালায় তাহলে সে গরুর প্রতি যেন লক্ষ্য রাখে, যে যখন সে হাল চালাচ্ছে জোয়াল টানার সময় গরু যাতে বাঁকা বলে আমাদের দেশে কুজো না হয়ে যায়, তার মানে তাকে ঠিক মতো খাইতে দেওয়া হয়,
1: শব্দের বাইরে তাকে চাপ না দেওয়া,
0: খাইতে দেওয়া হয়,
1: খাবারের প্রয়োজন ঠিক মতো,
0: তার খাবারের প্রয়োজনটা ঠিক মতো মিটানো। যে বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে যে একজন বদকার মহিলা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন একটা ক্ষুধার্ত পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর জন্য, আর একজন মহিলাকে আল্লাহ তাআলা তার জন্য আজাবের ফয়সালা করেছেন, সে যে সে বাড়িতে বিড়াল পুষেছিল কিন্তু তাকে খাবার ব্যবস্থাও করে নাই, তাকে ছেড়েও দেয় নাই, সে নিজে খাবার খাবে। এই সমস্ত জিনিসের দিকে খেয়াল রাখা, এটা তো আল্লাহ তাবারক তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তরিকা, এটা আল্লাহ আল্লাহ রাসূল সব জায়গায় বিবরণ দিয়েছেন।
1: নিঃসন্দেহে আল্লাহু আকবার। মহাদ্দেস আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহর জীবনী থেকে যদি আমরা এই একটা শিক্ষাও গ্রহণ করতে পারি, যে মানুষের আমানত আমার কাছে যেটা রয়েছে সেটা কোনো অবস্থাতেই আমি নষ্ট করব না।
0: এখানে একটা বিষয়, মানুষের আমানত সহ মালামালের বিষয়ে ওনার জীবনের একটা ঘটনা আছে, সেটা যদি আপনি শুনতেন, যে মানুষদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজ খরচে হজ করাইতেন। মুহাম্মদ ইবনে আলী ইবনে শাকিক রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, হজের সময় যখন ঘনিয়ে আসত, মার্ব শহরের অধিবাসীরা আবদুল্লাহ ইবনে মুবারকের নিকট এসে বলতেন, আমরা আপনার সাথে হজে যাব। তখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাদের বলতেন, তোমরা হজে যাবা তো তোমাদের হজের খরচের টাকা আমার কাছে জমা দাও। তারা তাদের টাকা পয়সা সব আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে জমা রাখত। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাদের টাকাগুলো নিয়ে একটি বাক্সে ভরে তালাবদ্ধ করে দিতেন, তালা মেরে দিতেন এবং ওইভাবে রেখে দিতেন। আর তাদের জন্য জিনিসপাতি বহন করে নিয়ে কয়েক উট, তাদের খাবার দাবার ইত্যাদি সব কিছু নিয়ে, তারপরে লোকজনও ভাড়া করে নিয়ে রওনা হতেন। তারা যখন মার্ব থেকে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেন, প্রতিমধ্যে তাদের যত কিছুর প্রয়োজন হতো তিনি তা মিটাতেন এবং তাদের জন্য সর্বোত্তম খাদ্য ও মিষ্টান্ন সব কিছু কিনতেন। তারপর উৎকৃষ্ট পোশাক ও পরিপূর্ণ মানবিক গুণাবলী নিয়ে তারা মদিনার দিকে রওনা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, মহাব্বতের শহর মদিনায় পৌঁছে তিনি সমস্ত বন্ধুবান্ধবদেরকে বলতেন, তোমাদের পরিবারের থেকে আল্লাহর নবীর শহর থেকে যে সমস্ত জিনিসপত্র নিতে বলেছে মহাব্বতের সাথে, সেই সমস্ত জিনিসের লিস্ট আমাকে দাও, আমাকে বলো যে তারা কি নিতে বলেছে। তাদের লিস্ট অনুসারে, তাদের চাহিদা অনুসারে সমস্ত মানুষের কেনাকাটা তিনি নিজ হাতে সেরে দিতেন। এইভাবে মদিনা পাকের থেকে জিয়ারত সেরে যখন মক্কায় আসতেন, মক্কায় আসার পরে মক্কায় ওইভাবে বলতেন যে মক্কায় এসে তোমাদের বন্ধুবান্ধবেরা, তোমাদের পরিবারের লোকজনেরা যে সমস্ত জিনিস নিতে বলেছেন সেই সমস্ত জিনিস আমার কাছে বলো, আমি তোমাদেরকে সেই সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিব, এবং সব কিছু ব্যবস্থা করে দিতেন। ব্যবস্থা করে যখন হজ শেষ হয়ে যেত, হজের পরে যখন এলাকায় আসতেন, সাথী সঙ্গীদেরকে ঘর বাড়ি ও দরজা ইত্যাদি যেগুলো সুন্দরভাবে নির্মাণ করে দিতেন, আর তিন দিন পর তাদের জন্য খানাপিনার বিশাল আয়োজন করতেন। তাদের সবাইকে আবার নতুন জামা কাপড় উপহার দিতেন, আগে যে জামা কাপড় যা দিয়েছিলেন,
1: হজ করে আসছেন তাদেরকে নিয়ে আবার একটা অনুষ্ঠান করতেন,
0: এবং অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের আগে তাদেরকে আবার, যেহেতু সফরের দ্বারাই কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, নতুন জামা কাপড় দিতেন, জামা কাপড় দিয়ে তারপরে খুশি করে তাদেরকে, তাদের সামনে তাদের বাক্স খুলতেন, যে বাক্সে তাদের সম্পদ ছিল, এই বাক্স খুলে তারপরে তাদের সম্পদ তাদেরকে দিয়ে, তারপরে প্রত্যেককে তাদের যে সমস্ত মালামাল তাদের জন্য হাদিয়া স্বরূপ কেনা হয়েছে সেইগুলো সব কিছু দিয়ে তারপরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতেন। প্রত্যেকে এবং প্রত্যেকের বাড়িওয়ালারা এত খুশি থাকতো, এত আনন্দ হতো যে আবদুল্লাহ ইবনে মুবারক
1: কোনো
0: ধরনের খরচ ছাড়াই
1: মেহমানদারিতে চলে আসা। আল্লাহু আকবার। আমরা জানি যে ওনার জীবনীতে আছে যে উনি ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করে দিতে খুবই ভালোবাসতেন।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই,
1: এই বিষয়ে আপনি বলবেন।
0: সালামা ইবনে সুলাইম রহমতুল্লাহ আলিহে বলেন, একবার এক ঋণগ্রস্ত ব্যক্তি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলিহের কাছে তার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য আরজ করলেন। তিনি লোকটির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন যে তার কোষাধ্যক্ষ, অর্থাৎ আমরা যাকে কেশিয়ার বলি, আবদুল্লাহ ইবনে

0: ফারুক রহমতুল্লাহ আলহি বললেন যে চিঠিটি আমার কেশিয়ারের কাছে পৌঁছে দিবা। কোষাধ্যক্ষ চিঠি হাতে পেয়ে লোকটিকে বলল, আপনার কি পরিমাণ ঋণ রয়েছে যা পরিশোধ করা প্রয়োজন? লোকটি বলল, 700 দিরহাম। অথচ আবদুল্লাহ ইবনুল মুবারক চিঠিতে লোকটাকে 7000 দিরহাম দিয়ে দিতে বলেছেন। তাই বিষয়টি যাচাই করার জন্য কোষাধ্যক্ষ বা কেশিয়ার আবদুল্লাহ ইবনুল মুবারকের কাছে পত্র দিয়ে বললেন, লোকটিকে এত টাকা দিয়ে দিলে আপনার ফান্ড শেষ হয়ে যাবে। উত্তরে হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি ফান্ড শেষ হয়ে যায় তাহলে মনে রেখো বয়স ও একদিন শেষ হয়ে যাবে, সুতরাং আমি তাকে যত টাকা দিতে বলেছি তত টাকা তুমি তাকে দিয়ে দাও।
1: আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে,
2: আমিন।
1: এবং হাদিস অনুযায়ী তো ঋণী ব্যক্তির ঋণ পরিশোধ করা নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত বটে, এ বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন।
0: এখানে যেটা বলা হচ্ছে আসলে হলো,
1: থাকলে নিজের কাছে অর্থ সম্পদ থাকলে আরেকজন ঋণী ব্যক্তিকে,
0: আসলে হলো হাদিসে এভাবে আসছে যে হক দুই রকমের,
1: জি,
0: একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক,
1: আল্লাহ পাকের হক।
0: আল্লাহ পাকের হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন,
1: জি।
0: এবং আসলে হলো আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হিসাবে সবকিছুরই ক্ষমতা রাখেন, বান্দার হক মাফ করার ক্ষমতা রাখেন
1: আল্লাহ তাআলা,
0: এবং কখনো কখনো মাফ করবেন,
1: জি, মাফের ব্যবস্থা তৈরি করে দিবেন আল্লাহ
0: তাআলা। যেমন নাকি একটা বিবরণে আসছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ভিতরে আরাফাতের ময়দানে যেটা হয় নাই, মুজদালফার ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুস্কি হাসি দিলেন কেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আল্লাহ তাবারক তাআলা বান্দার হক মাফ করে দিয়েছেন। অতএব বান্দার হক আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এই জন্য বান্দার হক বান্দাকেই মাফ করাতে হবে, এই জন্য তার কাছ থেকে যত ধরনের যত হক আছে। আমরা মনে করে থাকি যে মনে হয় শুধু টাকা পয়সাই হক হয়ে থাকে, টাকা পয়সা হক হয় না। অনেক সময় দেখা যায় যে মারাত্মক জিনিস হক হয়ে থাকে, তা হলো যেটা দেখা যাচ্ছে যে একজন আরেকজনের দোষ বর্ণনা করেছে, যেটাকে আমরা আরবিতে গীবাত বলি, বাংলায় পরনিন্দা বলি। তা গীবাত বললে বা পরনিন্দা করলে তার কাছে মাফ চাইতে হয়, তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, না হইলে সেটা মাফ হয় না।
1: আরেকটি বিষয় যেটা আমরা শ্রোতাদেরকে বলতে পারি যে ঋণী ব্যক্তি নিজের উপরে পাহাড় সময় বোঝা নিয়ে জমিনে চলাফেরা করেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জমিনের ভিতরে কেউ যদি কারোর উপর থেকে কোনো বোঝা সরায় দেন, কোনো বিপদ আপদ দূরে সরায় দেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিপদ সরায় দিয়ে তাকে জান্নাতে দিবেন। তো এই হাদিসের উপরে আমল আমরাও করার চেষ্টা করব, এবং এই মহান মনীষীর জীবনী থেকে এটা পাওয়া যায় যে উনি হাদিস অনুযায়ী ঋণগ্রস্ত মানুষ যারা একেবারেই বিপর্যস্ত অবস্থায় থাকে তাদেরকে ঋণমুক্ত করার জন্য তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে গেছেন জীবনের।
0: সাহাবায়ে কেরামের থেকে আমল দেখা যায়, অনেক সাহাবায়ে কেরাম এরকম ছিলেন,
1: জি,
0: যারা কোনো চিন্তা করতেন না কোনো সময়। বিশেষ করে আপনার খেয়াল যদি করেন তাহলে দেখা যাবে যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময়ের জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবকিছু দান করতেন,
1: যার যতটুকু দরকার তাকে ততটুকু দিয়ে দিতেন।
0: সাহাবায়ে কেরাম এবং তাবেইনদের ভিতরে এরকম অগণিত লোক পাওয়া যায় যাদের ইনকাম প্রত্যেক বছরে আপনার মনে করেন 1000 স্বর্ণমুদ্রা, প্রত্যেক বছরে 1000 স্বর্ণমুদ্রা মানে 1000 ভরি স্বর্ণ,
1: জি,
0: ইনকাম ছিল, অথচ কোনো একজনের উপরে যাকাত ফরজ হইত না,
1: সবটাই দিয়ে দিতেন তারা,
0: যখনই ইনকাম হচ্ছে তখনই দিয়ে দিচ্ছেন, যখনই ইনকাম হচ্ছে তখনই দিয়ে দিচ্ছেন।
1: আমরা দেখা গেছে কাছ থেকে অনেক বিষয় জানতে পারলাম। আমি হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছে একটু যেতে চাই। আমরা জানি যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি যেমন একজন জ্ঞানী মানুষ ছিলেন, আবার জ্ঞান আহরণের ক্ষেত্রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ভিতরে প্রচুর পরিমাণে আগ্রহ ছিল এবং তিনি জ্ঞান চর্চায় নিবেদিত প্রাণ হয়ে চেষ্টা করতেন। তো এ বিষয়ে আমার শ্রোতাদেরকে আপনি আমাদের শ্রোতাদেরকে বলবেন।
2: হযরত শাকিক ইবনে ইব্রাহিম বালখি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা একদিন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে বললাম, আপনি তো আমাদের সাথেই সালাত আদায় করেন কিন্তু আমাদের সাথে বসেন না কেন? তখন তিনি বললেন, আমি ফিরে গিয়ে সাহাবি ও তাবেঈদের সাথে বসে কথা বলি।
1: আল্লাহু আকবার।
2: আমরা বললাম, সাহাবি তাবেঈদের আপনি কোথায় পেলেন? তারা তো অনেক আগের মানুষ। তিনি বললেন, আমি ফিরে গিয়ে এলেম চর্চায় মনোনিবেশ করি, তখন তাদের কথা ও কর্মের সাথে আমার সাক্ষাৎ হয়। তোমাদের সাথে বসে আমি কি করব? তোমরা তো বসেই মানুষের দোষ চর্চা শুরু করে দিবে। নাঈম ইবনে হাম্মাদ বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় নিজ বাড়িতে অবস্থান করতেন। তাকে বলা হলো, আপনি সবসময় বাড়িতে বসে থাকেন, এতে কি একাকিত্ব অনুভব করেন না? জবাবে তিনি বললেন, আমি তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথে থাকি, একাকিত্ব অনুভব করব কিভাবে?
1: এখানে আপনি আলোচনার মধ্যে যে একটি বিষয় বললেন যে উনি ঘরে চলে যেতেন এবং সাহাবি এবং তাবেঈদের জীবনী, তাদের বর্ণনাগুলি পড়তেন এবং মানুষের ভিতর থেকে তিনি নিজেকে যে আড়াল করতেন দোষ চর্চা, যেটা এটা বর্তমান সময়ে খুব এক মহামারী আকার এটা ধারণ করে।
2: আমরা এক জায়গায় বসলে, চায়ের দোকানে বসলে,
1: যে কোনো জায়গায় গ্যাদারিং এ আমরা একত্রিত হলেই,
2: গ্যাদারিং এ বসলেই আমরা
1: দোষ চর্চা
2: শুরু করে দিই,
1: অথচ
2: নিজের দোষ কখনো দেখি না, অন্যের দোষটাকে আমরা খুব ফলাও করে বলা বলি।
1: তো শরীয়তের দৃষ্টিতে খুব একটা
2: মারাত্মক গুনাহের কাজ এটা,
1: মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে মহাদ্দেস আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহে সবসময় মানুষকে কল্যাণের দিকে বা মানুষকে কল্যাণমূলক কথা বলার ক্ষেত্রে এবং মানুষের ভিতরে কোনো ধরনের কোনো ত্রুটি দেখা দিলে তিনি সেটা শিক্ষা দিতেন, এ বিষয়ে আপনি আমাদের শ্রোতাদেরকে কিছু বলবেন।
2: আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি খুব বিনয়ের সাথে মানুষকে আদব শিক্ষা দিতেন এবং ভুল সংশোধন করে দিতেন। মুহাম্মদ ইবনে হুমায়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার এক লোক ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সামনে হাসি দিল কিন্তু আলহামদুলিল্লাহ বলল না। তখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি লোকটিকে বলল, বলুন তো হাসি দিলে কি বলতে হয়? লোকটি বলল, আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন, ইয়ারহামুকাল্লাহ। ইবনে হুমায়দ বলেন,
1: এভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়,
2: শিক্ষা
1: চমৎকার, ভুল না ধরে,
2: ভুল না ধরে
1: একেবারে যেটি আমলের বিষয় সেটা মানুষের কাছ থেকে তুলে ধরা যায়। আল্লাহু আকবার। জি,
2: তার এই আদব শিক্ষা দেওয়ার সুন্দর পদ্ধতি দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মূলত তিনি লোকটিকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দিয়েছেন। হাদিস হল, যখন তোমাদের কেউ হাসি দেয় সে যেন আলহামদুলিল্লাহ বলে, আর তার মুসলিম ভাই অথবা বন্ধু হাসিদাতার জবাবে বলবে, ইয়ারহামুকাল্লাহ।
1: যিনি শুনবেন তিনি ইয়ারহামুকাল্লাহ,
2: ইয়ারহামুকাল্লাহ বলবেন। যখন শ্রোতা ইয়ারহামুকাল্লাহ বলবে তখন হাসিদাতা আবার বলবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যার অর্থ আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের মনের অবস্থা সংশোধন করুন।
1: ধন্যবাদ আপনাকে, আমি আবারও আপনার কাছে আসবো। তার আগে হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে একবার যেতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ মহাদ্দেস আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে বিষয়টি আমি মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে জানতে চাই সেটা হলো যে, আমরা জানি যে উনি শুধুমাত্র যে মানে অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন তাই না, সম্পদের দিক থেকে দুনিয়ার জাগতিক যে সম্পত্তি এই সম্পদও তার অনেক ছিল এবং তিনি অনেক বেশি সম্পদ উপার্জন করতেন এবং সেটা দিনের রাস্তায় ব্যয় করতেন। এ বিষয়ে আমরা লম্বা ঘটনাও তার জীবনীতে আসে জানি, তো এই বিষয়ে আমি মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে জানতে চাই।
0: ধন সম্পদ এটা আল্লাহ তাআলার একটা দান,
1: নিয়ামত বলা যায়,
0: নিয়ামত। অবশ্যই এটা পরীক্ষাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমাদের জন্য সন্তান সম্পদ এটা পরীক্ষা। অতএব সম্পদ এটা কখনো মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়, আবার কখনো এটা জান্নাতে যাওয়ার কারণ হয়। তো আমরা যেটা দেখতে পাই, হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহে তার সম্পদকে ব্যবহার করে জান্নাতের চাবিকাঠি অর্জন করেছেন।
1: সুবহানাল্লাহ।
0: পারিবারিকভাবে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহে ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। বিশেষ করে তার নানাজি হযরত নূহ আলাইহিসসালাম না রহমতুল্লাহ আলাইহে ছিলেন মার্ভ শহরের সেরা ধনীদের একজন, সেই সূত্রে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ইবনুল মুবারক তার স্থানীয় আন্তর্জাতিক ব্যবসা ছিল, তবে অন্য পাঁচজন ব্যবসায়ী থেকে তিনি সম্পূর্ণ আলাদা ছিলেন। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে একবার বললেন, আচ্ছা আপনি তো আমাদেরকে দুনিয়া বিমুখতা, অল্পতুষ্টি এবং বেশি পরিমাণে ইবাদত করার নির্দেশ দেন, অথচ আমরা দেখি আপনি খুরাসান থেকে হারামে অর্থাৎ মক্কা মদিনায় পণ্য আমদানি করেন এবং ব্যবসা বাণিজ্য করেন, এটা কেন করেন? তখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলীহে বললেন, হে আবু আলী, আমি এটা করি আমার সামাজিক ভাবমূর্তি রক্ষা ও মর্যাদা বৃদ্ধির জন্য, আর এর মাধ্যমে আমি আমার প্রভুর অনুগত্যের সমর্থ অর্জন করি। এটা ব্যবসা ছাড়া আল্লাহর অধিকার দ্রুত আদায় করা সম্ভব নয়। ফুজাইল ইবনে ইয়াজ বললেন, হে ইবনুল মুবারক, আপনার ব্যবসায়িক সাফল্য কতই না উত্তম।
1: সুতরাং ব্যবসা বাণিজ্য করা এগুলোকে যদি সঠিকভাবে করা যায় তো এটাও জান্নাতে যাওয়ার মানুষের জন্য কারণ।
0: বিলকুল, হাদিসের ভিতরে স্পষ্ট আত্তাজিরুস সাদুকুল আমিন মাআন নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালিহিন, স্পষ্ট হাদিসের কথা হলো যে সৎ ব্যবসায়ী যদি হয়, আমানতদার ব্যবসায়ী যদি হয়, তাহলে সে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে সে জান্নাতে থাকবে।
1: দুনিয়া বিমুখ হওয়ার যে কথা আসছে সেটা হলো যে দুনিয়া মুখ হয়ে যাওয়া এবং দিন থেকে দূরে চলে যাওয়া,
0: ব্যবসা করতে যে দিনের থেকে দূরে না চলে যায়, আল্লাহর থেকে দূরে না চলে যায়, রসুলের থেকে দূরে না চলে যায়,
1: ব্যবসাটাকে ইবাদত মনে করে সঠিক পন্থায় করা,
0: ব্যবসা সঠিক পন্থায় করাটাই ইবাদত,
1: ইবাদত
0: হালাল ইনকাম করাটাই ইবাদত।
1: ধন্যবাদ আপনাকে, এই মহান মনীষীর জীবনী আমরা আপনাদের দুইজনের কাছ থেকে শুনতে পেলাম। আমি হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছ থেকে সংক্ষিপ্তভাবে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির আপনি কয়েকটি উক্তি আমাদেরকে বলবেন যেগুলি উনি বলে গেছেন, আমাদের শ্রোতারা স্মরণ রাখতে পারেন, সংক্ষিপ্তভাবে বলবেন।
2: আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির উক্তি বা বাণীগুলি এরা এগুলো সোনায় মোড়ানো জিনিসের মতো। তার একটি বাণী, দুনিয়া প্রত্যাশীরা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু বস্তু দ্বারা পরিতৃপ্ত না হয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। মানুষেরা জিজ্ঞেস করল সবচেয়ে সুস্বাদু বস্তুটি কি, তিনি বললেন আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয়, এটাই সবচেয়ে সুস্বাদু জিনিস। তার আরেকটি বাণী, আমি একটি সন্দেহজনক দিরহাম ব্যবহার থেকে বিরত থাকাকে 100 দিরহাম সদকা করা থেকে উত্তম মনে করি।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
2: আল্লাহ, আমরা সন্দেহজনক ইনকাম থেকে বিরত থাকি না।
0: আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মহামনীষী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক যুদ্ধ থেকে ফেরার পথে হাইত নামক স্থানে 181 হিজরিতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর।
1: আশ্চর্যজনক
0: বিষয় হল
1: রাসূলের করিম সাল্লাল্লাহু
0: আলাইহি ওয়াসাল্লামের হায়াতের সঙ্গে পরিপূর্ণ মিল।
1: আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের শ্রোতাদের জন্য দিয়েছেন এবং একজন মহান মনীষীর জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমরা যে মহান মনীষীর জীবনী শুনলাম হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি, অবশ্যই আমরা তার পদঙ্ক অনুসরণ করব এবং তার যে উক্তিগুলো শুনলাম সেগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পদঙ্ক অনুসরণ করে জান্নাতুল ফেরদাউসের সরল পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।
2: আমিন,
1: আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন, পরিচালনা করছেন মুফতি আব্দুল কুদ্দুস, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: এতক্ষণ আল্লাহ পাকিস্তানে হাম শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৯% এবং সন্ধ্যে ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ২২ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা বেজে ৪৮ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের হামিদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools were at 1 a.m. says that rain or thundershower accompanied by temporary southeasterly gusts or squally wind at the velocity of 45 to 60 km per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rangpur, Mamasing, Chattogram and Sylhet divisions and
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা রিলে ঘোষণা করা হলো। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত ৬৩। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেব, আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাতে বদলা চাইবে আমি তাকে আখিরাতে সওয়াবদান করব এবং দুনিয়াতেও দেব। আমি অতি শীঘ্রই শুকরগুজার বান্দাদেরকে বদলা দেব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্রই বদলা দেব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। আল কুরআন সুরা আল ইমরান আয়াত 140। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: কাজী রোজ হাসরে।
1: আল্লাহ পাকে শানে হাম ছুললেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে প্রধান অতিথি ছিলেন। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: আইনজীবী সমিতি মিলনায়তনে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
4: দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
3: জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে ডেপুটি স্পিকার আরো বলেন,
4: ২৪-এর যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই আপনার ভাই রক্ত দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ।
3: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমান লাহোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, সদস্য সচিব অ্যাডভোকেট মোশারফ হোসেন মন্টু। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। দেশের প্রয়োজনে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন।
5: এক সময় বলা হতো, আমাকে একটা শিক্ষিত মা দেও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান সাহেবের ভীষণ হচ্ছে, আমাকে একটা দক্ষ জাতি দেন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই দক্ষতা অর্জনের সারথি হিসাবে কাজ করছেন।
3: সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে ২০০০ ফলদ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন ডেপুটি স্পিকার। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
2: জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজুল করিমের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তোহিন, শহীদ মীর মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধর স্নাতক পরীক্ষা সনদ তার পিতা মীর মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শহীদ মীর মুগ্ধ ও শহীদ সাকিব রায়হানের পরিবারকে সম্মাননা জানানো হয় এবং জুলাই আন্দোলনের আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়। এছাড়া বাদ মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর টাউন হল ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অনিতা মণ্ডল, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সমরিন বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় ৩১টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। মেহেরপুরের সদর উপজেলা চাঁদবিল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় আমদহ ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে বুড়িপোতা ইউনিয়ন ফুটবল একাদশকে এবং গাংনী উপজেলার সাহারবাটি গাংনী স্টেডিয়ামে একই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাই ব্রেকারে 5-4 গোলে গাংনী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
6: আয়োজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
7: আসসালামু আলাইকুম।
8: ওয়া আলাইকুম আসসালাম।
9: এসো এসো এসো বসো। এই তো দেখো যে মাঝে মাঝে যে অতি বৃষ্টি হচ্ছে, আবার গরমও পড়তেছে, বিশেষ করে এই অতিবৃষ্টিতে আমারে কিন্তু কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠানে দেশ আমার মাটি আমার যা হচ্ছে, আমাদের আমরা যা করতেছি এখানে কিন্তু এই বিষয়ে পরামর্শ দিতে হবে। কারণ আমরা যা জানি তা আমার সামনে যারা আছেন তাদেরকে জানাতে হবে, সতর্কতা জানাতে হবে, তারা যাতে ভালোভাবে তাদের ফসলটা মাঠ ফসলটা রাখতে পারে সে ব্যাপারে কথা বলতে হবে, নিজেদেরও সতর্ক থাকতে হবে। তো কও দেখি সাধু ভাবি
8: অতিবৃষ্টি হইতে আসছে, এর ফলে যে জমিতে যে পানি জমা থাকে নালা কেটে সরাই তুই,
9: যদি অতিবৃষ্টি হয় তাই না,
8: আর ওই যে গাছগুলি দেও না হেল্লা যা ডল্লা যা ওই যে বাঁশ দিয়ে খুঁটি দি তুই,
10: খুঁটি দিয়ে সেগুলোকে খাড়া রাখতে হবে যাতে হেলে না পড়ে বৃষ্টিতে।
9: গরিনা বউ তুমি কি জানি বলতে চাইছিস?
10: আমি বলতে চাই যে গবাদি পশু যে আছে
9: বন্যার সময় বন্যা হয়েই
10: যায় যে যে মরেই যায় পানিতে পড়ে টরে, তাদের কিন্তু এদেরকে হাঁস মুরগি যাই হোক মাটির নিচে পুঁতে ফেলার কিন্তু ব্যবস্থা করতে হবে। তারপরে আরো খড় সহ যে অন্যান্য পশুর যে খাদ্য আছে সেগুলোরও কিন্তু আমাদের উঁচু স্থানে রাখার ব্যবস্থা নিতে হবে।
8: আবার পানিও তো বন্যার পানি খাওয়ানো যায়, বন্যা নিরাপদ পানি
10: খাওয়াতে হবে।
7: অতিবৃষ্টির পর ছত্রাক জনিত রোগের ঝুঁকিটা বাড়ে বুঝছো, লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে
9: হবে। আচ্ছা খুব ভালো কথা বলেছো। তাই দেখো যদি অতিবৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের মাঠ ফসলে আমরা কিছু কিছু কাজ করব, আমরা একটু উঁচা জায়গায় কিন্তু ওই গাছগুলা রাখার
8: চেষ্টা করব।
9: তো চলো আমরা এই যে বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজির চাষ এই বিষয়ে আমরা শুনি, তাহলে এই ব্যাপারে বলতেছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ ক্রপস উইং DAE খামারবাড়ি ঢাকা। আর তার সাথে এই বিষয়ে কথা করেছেন ফাতেমা জেবুননেসা। চলো শোনা যাক।
10: আচ্ছা শুনি।
11: সবজি আমাদের খাদ্য তালিকার অন্যতম প্রিয় উপাদান। প্রতিদিনের মিনারেল এবং ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজির জুড়ি নেই। সবচাইতে বেশি সবজি শীতকালে উৎপাদিত হলেও বর্ষাকালেও কিন্তু অনেক সবজির চাষ হয়। তবে জলাবদ্ধতা, অতিবৃষ্টি কিংবা নিচু জমিতে সব রকম সবজির চাষ সম্ভব হয় না বলে অর্থনৈতিকভাবে আমাদের কৃষক ভাইয়েরা অতটা লাভবান হতে পারেন না। আর তাই আজ আমরা আলাপ করব বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ বর্ষাকালে গাছ এবং ঘরের চালে শাকসবজি চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। প্রথমেই জানতে চাচ্ছি বর্ষাকালে সবজি চাষে কি কি সমস্যা হতে পারে।
12: আমাদের দেশে সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় শীতকালে, কারণ শীতকালে সবজি চাষের যে অনুকূল পরিবেশটা বিরাজ করে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকার কারণে সবজি গাছের যে শিকড়টা পচে যেতে পারে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ে আক্রমণটাও কিন্তু অনেক বেড়ে যায়। বর্ষাকালে আগাছা দ্রুত বৃদ্ধি পায়। আলো বাতাস পানি এবং মাটির পুষ্টি উপাদানের জন্য গাছপালা আগাছার মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এসব কারণে বর্ষাকালে সবজির আবাদটা কম হয় এবং ফলন অনেক কমে যায়। তবে বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা মাচায় শাকসবজি চাষ করে চাহিদা অনেকটা পূরণ করা যেতে পারে।
11: এই বিষয়টি খানিকটা নতুন আমাদের কাছে, এই যে গাছ এবং ঘরের চালের শাকসবজি চাষ করা, সেক্ষেত্রে স্থান নির্বাচন কিভাবে করবে আমাদের কৃষক ভাইয়েরা?
12: দেখেন, বর্ষাকালে পানি জমি থাকার কারণে অনেক জমিতে শাকসবজি চাষ করা যায় না। এই জন্য আমাদেরকে উঁচু এবং মাঝারি উঁচু জমি, যেখানে দিনে কমপক্ষে 5-6 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাবে এবং বর্ষার যে পানিটা জমা থাকবে না, এমন জায়গাটা নির্বাচন করতে হবে। আর যে মাটিটা আমরা নির্বাচন করব সেটা অবশ্যই দোআঁশ মাটি হতে হবে এবং তাতে বালির ভাগটা একটু বেশি থাকতে হবে। আর বর্ষাকালে বেড পদ্ধতিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে গাছ এবং ঘরের চালে অথবা জলাবদ্ধ এলাকায় বস্তাতে সবজি চাষ করে উপরে মাছ চাষ করে সবজি উৎপাদন বাড়ানো যেতে পারে। আর আলো আসার পথে যেন বাধা সৃষ্টি না হয়, এই জন্য বড় গাছের ডালপালাটা কেটে দিতে হবে। ভালো ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের সবজি বীজটা সংগ্রহ করতে হবে এবং মৌসুমে যে সবজিটা উৎপাদন করবো তার কিন্তু একটা তালিকাও করে রাখা ভালো।
11: এই পদ্ধতিতে কি কি সবজি চাষ করা যায় এবং কিভাবে করা যায় এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
12: ঘরের চালে সবজি চাষ, এটা সাধারণত বেশিরভাগ বসতবাড়িতে করা হয়। তা বসতবাড়ি উঁচু জায়গায় তৈরি করা হয় যেখানে সাধারণত পানি জমা থাকে না। বসতবাড়ির উঁচু জমিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে বেডে মাদা তৈরি করে লতানো সবজি, উদাহরণস্বরূপ মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, করলা, ঝিঙ্গা, কাকরোল, চিচিঙ্গা, শশা, সিম, বরবটি, পুঁইশাক চাষ করা যায়। আর লতানো সবজি ঘরের চালে তুলে দিয়ে চালে বাঁশের কঞ্চি অথবা গাছের শুকনো ডালপালা দিলে লতানো সবজিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বসতবাড়ির আশেপাশে সচরাচর কিছু ফল গাছ বা অন্য গাছ থাকে যেখানে লতানো সবজি চাষ করে গাছে উঠিয়ে দেওয়া যায়। আর বসতবাড়ির আশেপাশে নিচু জায়গায় পানি জমা থাকে, পানির উপরে মাচা তৈরি করে মাচায় বর্ষাকালে লতানো সবজি চাষ করা যায়। তবে মাচাটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে সেখানে প্রবেশ করতে পারে।
11: বর্ষাকালে গাছ এবং ঘরের চালে সবজি চাষ করতে বাড়তি কি কি পরিচর্যা প্রয়োজন?
12: সবজি চাষ করে বেশি ফলনের জন্য আমাদেরকে মাদায় এবং জমিতে জমির ধরন অনুযায়ী শতাংশ প্রতি প্রায় 60-100 কেজি জৈব সারটা প্রয়োগ করতে হবে এবং জৈব সার হিসেবে আমরা গোবর সার, কম্পোস্ট সার, আবর্জনা পচা সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সারও প্রয়োগ করতে হবে। আর সবজি গাছে গুড়ায় লতাপাতা, খড়কুটা, আবর্জনা পচা সার অথবা পলিথিন দিয়ে মালচিং প্রদান করতে হবে। সবজি গাছের গুড়ায় মালচিং প্রদান করা হলে মাটির আর্দ্রতা সবসময় থাকে, ফলে গাছের সতেজতা বিরাজ করে, আগাছা কম জন্মায় এবং মালচিং উপকরণ হিসেবে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো পচিয়ে মাটিতে জৈবতা সরবরাহ করে। আর আগাছা কিন্তু শাকসবজির একটা অন্যতম শত্রু। আগাছা একদিকে খাদ্যে ভাগ বসাবে, অন্যদিকে যে ক্ষতিকারক পোকা তার আশ্রয় দিয়ে পরিবেশটা নষ্ট করবে, তাই আগাছা দেখা মাত্র তুলে ফেলতে হবে। আর বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য সুনিষ্কাশিত নালার ব্যবস্থা থাকতে হবে। আর কোনো কারণে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু সে গাছের গোড়ায় সেচ দিতে হবে।
11: শুনছিলাম পরিচর্যার কথা, এবারে জানতে চাই বালাই ব্যবস্থাপনার কথা।
12: শাকসবজির প্রধান ক্ষতিকারক পোকার মধ্যে কুমড়া জাতীয় সবজি ফলের মাসি পোকা, লাউ, শশা, কুমড়া, জাপ পোকা কিন্তু উল্লেখযোগ্য। আর বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এই কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের উপদ্রবটা অনেক সময় বেড়ে যায়। তাই নিয়মিত আমাদের গাছের পাতা এবং ফলটা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং IPM পদ্ধতি অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় দমন করতে হবে। এক্ষেত্রে পোকা ধরে মেরে ফেলা যেতে পারে, ফেরোমন ফাঁদ এবং বিষ্ট ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে। আর পোকার আক্রমণটা যদি বেশি হয় সেক্ষেত্রে অনুমোদিত জৈব কীটনাশক সঠিক সময় সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
11: বাহ, চমৎকার ভাবে আপনি জানাচ্ছিলেন প্রত্যেকটি বিষয়। পরিচর্যা এবং বালাইনাশক সম্পর্কে সব শেষে জানতে চাইছি, বর্ষাকালে গাছ এবং ঘরের চালের সবজি চাষ করে আমাদের কৃষক ভাইয়েরা কি কি উপকার পেতে পারেন?
12: দেখেন, বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা সমতল জমিতে মাছা করে যদি আমরা সবজি চাষ করি, তাই এই যে সবজিটা, এখানে সবজিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু উঁচু স্থানে তৈরি করা আছে। আর গাছের লতা উপরে উঠে যায় এবং আলো বাতাসে ভালোভাবে চলাচল করতে পারে, ফলে কিন্তু গাছের ফলনটাও বৃদ্ধি পায়। গাছ এবং ঘরের চাল অথবা মাছা তৈরি করে সবজি চাষ করাতে জায়গাটা কম লাগে, ফসল সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়, আর এইসব সবজি কিন্তু বাজারে দামও বেশি পাওয়া যায়। আর একটা বড় কথা হচ্ছে, জমি সর্বোত্তম ব্যবহার আমি নিশ্চিত করতে পারতেছি। আর মাছায় সবজি বিস্তার করে বৃষ্টির সময় গাছের তেমন ক্ষতি হয় না। তা বর্ষাকালে বসত বাড়ির আশেপাশে গাছ এবং ঘরের চালের সবজি চাষে বাড়তি শ্রমিকের প্রয়োজন হয় না। পরিবারের যে সকল সদস্য আছে তাদের অংশগ্রহণে সবজি চাষ করা যায় আর উৎপাদিত সবজি সাধারণত বিষমুক্ত এবং নিরাপদ হয়। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করে আয় বাড়ানো যায়।
11: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
9: কি শিখলে তো, জানলে তো, এই যে বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাক সবজি চাষ, এটা যে কত ভালো। তো এই যে এইসব লাগাইছে, তারপর চাল কুমড়া, লাউ, মিষ্টি
10: কুমড়া,
9: তুমি আবার কি বলা ভাই, কি হয়েছে?
7: ওই যে সুস্বাস্থ্যকে সকালবেলা আমি যখন আসি বুঝছো, তখন দেখি যে জরিনামুর ছোট মামু জরিনামুর বাসায় ঢুকলো, তাই কেউ ছাড়তে পারলাম না। কেন গেছিল কো দেখি?
10: কেন গেছিল শুনবা? সে নাকি লাউ গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, লাউ গাছ এখন মরে যাচ্ছে। তা আমি তারে বললাম যে তোমারে যে আমি বলেছিলাম তোমার লাউ গাছের গোড়ায় পানি জমিছে, তুমি ও নালি কেটে দাও। দেয়নি,
9: পরিবেশ নষ্ট করার সময় তাই ওই বাজারে গেলি পারে পলিথিন পকেটে করে নিয়ে যায়, সেটাও একটা
7: সমস্যা।
9: যাক ভালো হয়েছে, ভালো। তা চলো যাই এই খুশিতে, চলো আমরা সবাই মিলে একটা গান শুনি। শিল্পী আব্দুল আলীম, গানটা সবাই মিলে শুনি। বেতার যন্ত্রের সামনে যারা আছেন, খুব বিখ্যাত একজন ব্যক্তির গান, গানটাও খুব ভালো, শোনেন মনোযোগ দিয়ে।
0: বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর।

0: হ্যাঁ, গানটা কেমন লাগলো?
1: ভালো গান, ভালো লাগলো।
0: বিখ্যাত বিখ্যাত শিল্পী আব্দুল আলীম, হ্যাঁ, তার গান, তার গলা, তার গান, গলায় গান শুনলি এমনি
1: ভালো হয়ে
0: যাবে। হ্যাঁ, তো শোনো, ওই যে আমার যারা চিঠিপত্র লেখে, আসরে যারা ফোন করে, তারে একটা ধন্যবাদ দিতে হবে না?
1: আজকে তো সমস্যা সমাধানের দিন।
0: হ্যাঁ, তাহলে যারা যারা চিঠি লিখেছেন তাদের চিঠির জবাব তোমাদের দিতে হবে। এই যে দেখো, দেখিনি আমাদের যে তারিকুল বলো, তারপরে ছোট মিয়া বলো, তারপরে রেজা বলো, আরো যারা যারা আছে, তুর্জু মুর্জু, সবাই কিন্তু খুব গাছ গাছালি নিয়ে চিন্তা ভাবনা করে। সবারই সমস্যা আছে, তো সমস্যা থাকবে বলেই তো কৃষি অফিসাররা আছে। রোগবালায় হলি, রোগবালায় ওষুধ আছে। হ্যাঁ, তারপরে জৈব সার আছে যাতে অসুবিধা হলি। তো এইসব বিভিন্ন প্রশ্ন করেন আপনারা, এবং সেই প্রশ্নের আমাদের কাছে লেখেন প্রশ্নগুলো,
1: যেখানে সমস্যা ওখানে সমাধান।
0: তো আপনারা লিখবেন, আজকে আপনাদের কয়েকজনের চিঠিপত্রে জবাব দেওয়া হবে। আর জবাব দিচ্ছেন হচ্ছে কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। তো চলো শোনা যাক।
1: আচ্ছা শুনি।
2: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ মঈনউদ্দিন, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনি এবার বরবটি চাষ করেছেন, আপনার বরবটি ক্ষেতের বরবটির পাতায় এবং বরবটির গায়ে মরিচার মতো দাগ দেখা যাচ্ছে, পুরো পাতা এবং বরবটি সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বরবটির মরিচা রোগ, যা এক ধরনের ছত্রাক দ্বারা সংঘটিত হয়ে থাকে, এ রোগের হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত ফল পাতা ডগা তুলে ফেলতে হবে, খুব বেশি আক্রমণ করলে সঠিক কীটনাশক সঠিক নিয়মে গাছে স্প্রে করতে হবে, পরন্তু বিকাল বেলায় গাছে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়, আর কীটনাশক স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। পরবর্তী মৌসুমে বরবটি লাগানোর সময় আপনি অবশ্যই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন। বীজ লাগানোর আগে বীজ শোধন করে নিতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। এর পরে চিঠিটি লিখেছেন জনাব রায়হান উদ্দিন, মোহনপুর রাজশাহী থেকে। আপনি এবার টমেটো লাগিয়েছেন, কিন্তু টমেটোর ফল ফেটে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে, এতে টমেটোর খাবারের অযোগ্য হয়ে পড়ছে। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। তাপমাত্রার দ্রুত পরিবর্তন, অতি পানি ঘাটতির পর হঠাৎ যদি সেচ দেয়া হয় বা গাছের শারীরবৃত্তীয় কারণে কখনো কখনো টমেটোর ফল ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়, এর হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা করতে হবে, জমিতে নিয়মিত সেচ দিতে হবে, সুষম সার ব্যবহার করতে হবে, সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে, খরার সময় হঠাৎ জমিতে সেচ দেওয়া যাবে না, আগাম বীজ বপন করতে হবে, নিয়মিত জমির আর্দ্রতা পরীক্ষা করে তারপরে জমিতে সেচ দিন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তাজউদ্দিন মিয়া, শ্রীপুর গাজীপুর থেকে। আপনি এবার শশা চাষ করেছেন, কিন্তু এক ধরনের পোকা ক্ষেতের সব শশা, গাছের কচি ফল ডগা ছিদ্র করে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, সব পাতায় ও গাছের গায়ে কালো রঙের কালির মতো ময়লা দেখা যাচ্ছে, আর ফলন আশানুরূপ হচ্ছে না। এ ব্যাপারে কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতে শশার ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে, এ পোকার হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে, আর চারা রোপণের 15 দিন পর থেকে শশা ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হবে। সাধারণত শশা আমরা সরাসরি সালাদ হিসাবে খেয়ে থাকি, সেজন্য জৈব বালাইনাশক সঠিক হারে যদি পানিতে মিশিয়ে শশা ক্ষেতে স্প্রে করা হয় তাহলে ভালো হয়। শতকরা 10 ভাগের বেশি ক্ষতি হলে সঠিক কোনো একটি রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন, আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগামী মৌসুমে যদি চাষ করতে চান তাহলে আগাম বীজ বপন করলে শশার এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই কম হয়। এছাড়া সুষম সার ব্যবহার করতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আবাল্লি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন বেতার ডট কৃষি @gmail.com।

0: এই যে তুমি মন খারাপ করে আসো কেন?
1: আরে এত কিছু থাকতে, তোমাগো বাড়ি থেকে রকমারি লেবু পাঠাইছে
0: তাই
1: শুন না, আমার বন্ধুরা আসাশি করতেছে।
0: আরে খালি লেবুর কথা কইলা কেন? গত সপ্তাহে যে বড় রুই মাছ পাঠাইছিল তার কথা তো কও নাই।
1: না রুই পাঠাইছে ভালো কথা, তাই বললো হরেক রকম লেবু।
0: আর ধুর পাঠাইছে যখন বন্ধুকে দিয়া দাও যা।
1: এরা কি তোমাগো বাড়ির লেবু খাওয়ানোর লেগে পয়সা রয়েছে? তোমাগো বাড়ির লেবু তুমি ফেরত দিয়ে আসো।
2: তোমাগো বাড়িতে লেবু পাঠানোর কারণে তুমি যে মন খারাপ করবা সেটা আমি জানি মজিদ।
0: আরে ভাইজান আসেন, আসেন ভাইজান।
1: ভাইজান আপনি আসবেন আগে কোন নাই তো।
2: আরে ছোট বোনের বাড়িতে আসুন, বইলা কই আসতে হবো নাকি?
1: না মাইনে আমি তাহলে বাজারে যাইতাম।
2: বাজার করতে হবো না
1: যে এত লেবু কেন পাঠাইছেন ভাইজান? আমরা তো কেউ লেবু খাই না।
2: আরে খাও না বলেই তো নিজের গাছের লেবু পাঠাইছি। লেবুর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে, তবে পুরোপুরি গুণের কথা সবার জানা নাই।
1: কি রকম?
2: সারা বছর বাজারে নানান রকমের লেবু পাওয়া যায়, যেমন ধরো এই পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু, গন্ধরাজ লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, আরো ছোট বড় অনেক।

0: কিছুই জানে না।
1: লেবুর কোন গুণের কথা কইতেছেন ভাইজান?
0: 100 গ্রাম কাগজি লেবু বা পাতি লেবু টিকা ভিটামিন সি 63 গ্রাম পাওয়া যায়, যা আপেলের 32 গুণ আর আঙুরের দ্বিগুণ, মাইনে হইল গিয়া ডাবল ডাবল।
1: কোন কি ভাইজান, লেবুর এত গুণ!
0: আরে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন বি, ফসফরাস, লৌহ জাতীয় উপাদান লেবু থেকে পাওয়া যায়।
2: শুনলা তো, লেবুর কত রকম পুষ্টিগুণ!
0: এছাড়াও টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে, প্রচন্ড গরমে বুঝলা এক গ্লাস লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী। এই শিশু থেকে বৃদ্ধ সবাইকে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ানো দরকার, যা লেবু থেকে পাওয়া সম্ভব।
1: আর কি কি উপকার লেবুতে?
0: এখনো জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডা জনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, দেহকে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
1: কোন কি ভাইজান, ভাইজান আমি না বুঝিয়া আপনার পাঠানো লেবু নিয়ে কত যে কথা কইছি।
0: আরে হনো হনো, শিশুদের দৈনিক 20 মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। ভিটামিন সি এর অভাব হইলে শিশুর উপর প্রভাব পড়ে, ফলে শিশুর দাঁত, মাড়ি, পেশি মজবুত হয় না।
1: অহন ঠিকই, আমাগো মাইয়ারে আমি লেবুই খাওয়ানো,
0: সে কারণেই ওই লেবু পাঠানোর উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন খাবারের সঙ্গে লেবু রাখবা।
1: আমি কালি ওই লেবুর চারা বাড়িতে লাগামুই।
0: সেটাই হবে লেবুর পুষ্টিগুণ পাবার সহজ উপায়।
2: হ্যাঁ, প্রতিদিন পরিমাণ মতো লেবু খান,
1: পুষ্টিগুণে শরীরকে ভালো রাখুন।
3: তাহলে মনে রাখতে হবি যে খাবারের সাথে প্রতিদিন
2: লেবু
3: খাতে হবি। আর এমনি যে এভাবে ধর বৃষ্টি না হলে পরে যে গরম হচ্ছে, গরম পড়তেছে, আমরা
2: কৃষক
3: খাওয়া লাগবে। আর ওই তোমরা তো কইলে যে বর্ষা যদি হয়ে যায় বর্ষাকালে তোমার যে গাছ গাছালির ব্যাপারটা যত্ন করো, কিন্তু পুকুর আছে আমারে যারে, পুকুর ডাঙার কিন্তু চারিদিকে ঘের দেওয়া লাগবে, মাছ যাতে বাড়া না যায় এটা খেয়াল রাখতে হবে আগের থেকে। কিন্তু ওই যদি বেশি বৃষ্টি হচ্ছে মনে হয়, তার আগেই চিন্তা ভাবনা করে এখনই সময় পুকুরের চারিদিকে পার বাইরে ফেলা আগেই নিতে হবে। ঠিক কথা কইছে জরিনাবু, আসলে ভালো মানুষের ভাগ্নি ভালোই হয়, কিন্তু মামাটা একটু
1: মাঝে মাঝে
3: ঠিক আছে। থাক থাক, ওই যে তোমরা জানি কি গাছের কথা কইছিলে, যে গাছগুলো লাগাইছো
2: যত্ন করতে
3: হবে।
2: আর হন গাছের দিকে তাকাইলে পরান জুড়ায় যায়, কি সুন্দর হইছে দেখো আমার গাছ।
3: ঠিক ঠিক, এই যে দেখো বর্ষার সময় যাই কও গাছগুলা কেমন লক লক করে ওঠে, তাই না?
2: খুব সুন্দর লাগে দেখো,
3: সবুজে সবুজে মনে হয় যে প্রাণটা যেমন জুড়ায় চোখটাও জুড়ায়।
2: গাছের প্রাণটা ঠিক রাখার জন্য ব্যবস্থাটা রাখতে
3: হবে, ব্যবস্থা রাখতে
2: হবে, যাতে পানি জমে গাছ গাছালি নষ্ট না হয়, মরে না
3: যায়। ওই যে তোর তার ছোট মেয়ের মতন লাউ লক লক করে ওঠেছে কিন্তু গেল শেষ। যাই হোক, আমরা এই ব্যাপারে সবাই সচেতন থাকবো, আমরা বর্ষাকালে যে শাকসবজি চাষটা ভালো মতন করবো, যত্নার্তি করবো, এই চিন্তা ভাবনা করে নিয়ে চলো আজকের মতো যাই। যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।

0: করেছেন উত্তম চন্দ্রগোপ, আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে সুপা সাদিয়া, তাসমিয়া রহমান খান, আজহারুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, কে এম মুনির হোসাইন এবং আমি শেখ মুরসালিন রহমান।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছে।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রানি
1: এবং আমি তাসমিয়া রহমান খান। দুরবারে রয়েছে আজ রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। শুরু করছি আমরা দেশের গান দিয়ে। শুনবেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে গান, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুরকার দেবু ভট্টাচার্য।

আপনারা শুনছেন দরবার অনুষ্ঠানে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এখন রয়েছে ভাওয়াইয়া, গীতিকার ও সুরকার হরলাল রায়, শিল্পী যতীন্দ্রনাথ রায়।

এবারে শুনবেন ছায়াছবির গান। ছায়াছবি সবাই তো সুখী হতে চায় থেকে, শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চোপড়া।

0: এই গানের সাথে শেষ হলো রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় শেষ করছি শনিবারের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার। দরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ফিফা বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত 3টায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
1: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026 এবার রূপ নিয়েছে এক চরম নাটকীয়তায়। ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলেও বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স এবং ইংল্যান্ড। আজ রাতে তৃতীয় স্থান জয়ের লড়াইয়ে মাঠে নামছে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের দল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর 3টায়। সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয় থ্রি লায়ন্সদের। পরিসংখ্যান বলছে এই ম্যাচটি দুই দলের জন্যই মর্যাদার লড়াই। হ্যারিকেনের ইংল্যান্ড যদি জয় পায় তবে 1966 সালের বিশ্বকাপ জয়ের পর এটি হবে বিশ্বমঞ্চে তাদের সেরা ফুটবলীয় অর্জন। যদিও দুই শিবিরের খেলোয়াড়দের মধ্যেই ফাইনাল মিস করার কিছুটা হতাশা রয়েছে, তবুও টুর্নামেন্টটি একটি পজিটিভ নোট বা জয় দিয়ে শেষ করতে মরিয়া দিদিয়ের দেশমের ফ্রান্স এবং থমাস টুখেলের ইংল্যান্ড। কাগজে কলমে আক্রমণ আর মধ্য মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে, ফ্রান্স নাকি ইংল্যান্ড? অপেক্ষায় বিশ্ব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল রাত 1টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। আজ রাজধানী মিরপুর শহীদ সরদিনডুর স্টেডিয়ামে দশম ক্যাডেট জুনিয়র অনুর্ধ 21 এবং সিনিয়র দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দক্ষিণ এশীয় অনুর্ধ 14 কারাতে কাপ শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে অনুর্ধ 21 পুরুষদের কাতা ইভেন্টে নেপালের থোকার অমৃত স্বর্ণপদক জয় করেন। বাংলাদেশের তারিক জুবিন রৌপ্যপদক এবং ভারতের টিপ্পন গিরণ ও শ্রীলঙ্কার শ্যামল যৌথভাবে ব্রোঞ্জ পদক লাভ করেন। নারীদের ব্যক্তিগত কাতা ইভেন্টে নেপালের খিং আলিনা স্বর্ণপদক লাভ করেন। এছাড়া জুনিয়র মেয়েদের দলগত কাতায় শ্রীলঙ্কা স্বর্ণপদক লাভ করে এবং বাংলাদেশ রৌপ্যপদক পায়। নারায়ণগঞ্জের উসমানী স্টেডিয়ামে আজ বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন সারা দেশে 10টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। ওমানের রাজধানী মাস্কাটে জুনিয়র AHF কাপ নারী হকির ফাইনালে আজ বাংলাদেশ কাজাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত 10:15 ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ নারী হকি দল লীগ পর্বের সবকটি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উন্নীত হয়। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এখন হংকং চায়না উজবেকিস্তানের মোকাবেলা করছে। গাজীপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে শাপলা সংঘ ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শাপলা সংঘ ফুটবল একাদশ 2-1 শহীদ ওসমান হাদি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। শাপলা সংঘ ফুটবল একাদশ এবং বন্ধু মহল ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় শেষ টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজ, এখন 1-1 সমতা বিরাজ করছে। আগামীকাল লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামীকাল ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। এদিকে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। তারুণ্য মানেই সম্ভাবনা। আমাদের তরুণ প্রজন্ম কেবল শিক্ষায় নয়, সমাজ সচেতনতায়ও অগ্রণী। তারা চায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে। তাদের মধ্যে রয়েছে সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য এবং নেতৃত্ব দেওয়ার স্পৃহা। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রাখা, নারী শিক্ষা ও সম অধিকারের পক্ষে অবস্থান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ইত্যাদি নানা বিষয়ে আমাদের তরুণরা আজ অগ্রগামী। এগিয়ে যাক আমাদের তরুণ সমাজ, গড়ে তুলুক সাম্য, ঐক্য, বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ। এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ আমাদের প্রথম আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান এটি। তারুণ্যের কণ্ঠ আমাদের একটি সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, বিশেষত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, চাহিদা, উদ্বেগ ও স্বপ্নের কথা। এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জীবনের নানা দিক, যেমন শিক্ষার প্রতি মনোযোগ, স্বাস্থ্য সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও সমাজ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের ক্ষমতা, সবকিছুরই একটি বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। চলুন শুনি সেই প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোন ফুল ঝরে যাক, আমরা চাই প্রস্ফুটিত হোক। এবং এই যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যারা অংশ নেয়, তারা এক একটি ফুল আমাদের কাছে, তারা প্রস্ফুটিত হবে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা দেশকে তারা আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারের তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা পেয়েছি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
2: আমার নাম থরাচিং মারমা, আমি দশম শ্রেণীর একজন ছাত্র।
1: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের যে বিবাহ করা হয় তাকে বাল্য বিবাহ বলে।
1: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম খাদিজা তার, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: খাদিজা, বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
3: আমার কাছে এখানে মেন কারণ হিসেবে আমি দারিদ্রতাকে চিহ্নিত করি, তারপর উপযুক্ত শিক্ষার অভাব, সচেতনতার অভাব, বাবা মায়ের অসচ্ছলতা, তারপর এখানে ধর্মীয় বিভিন্ন কুসংস্কারও এর ভিতরে দায়ী।
1: অনেক ধন্যবাদ খাদিজা তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন করছে তোমার কোনো বন্ধু বা কাউকে, তুমি তখন কি করবে?
3: আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এটার যথাযথ প্রতিরোধ করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়দেরকে, ইউনো স্যারদেরকে জানানোর চেষ্টা করব।
1: তোমাদের স্কুলে শিক্ষকরা কি বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা নিয়ে কখনো কাজ করেন?
3: হ্যাঁ করেন, তারা যতটুকু পারেন চেষ্টা করেন, আমাদেরকেও সবসময় ইন্সপায়ার দেন, আমাদেরকে বোঝান কিভাবে আমরা বাল্য বিবাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে এটার প্রতিরোধ করতে পারি সব আমাদেরকে বোঝান।
1: তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে?
3: অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় হওয়ার অনেক ইচ্ছে আছে।
1: অনেক ধন্যবাদ, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা চলুন কথা বলি, তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম নেউচিং মারমা, আমি দশম শ্রেণীতে পড়ি, একজন ছাত্রী।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
1: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা করে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে যেতে চাও, এই সময়ে যদি বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেন তোমার পরিবার তোমাকে, তুমি কি করবে?
4: আমি আমার মা বাবাকে বোঝাবো যে আমাকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমি বড়দের অনেক ইউএনএসআর ওদের সাথে হেল্প নিব আর আইনের ব্যবস্থা করবো, আইনের হেল্প নিব।
1: বাল্য বিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে আর বাল্য বিবাহের কুফল আসলে কি?
4: বাল্য বিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয় আর পরবর্তীতে প্রজন্মে নেওয়ার সময় মারও মৃত্যুর ঝুঁকি থাকে, শিশুরও মৃত্যুর ঝুঁকি থাকে। একজন গর্ভবতী মা আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর বিকলাঙ্গ দেখা দিতে পারে আর অপুষ্টিহীনতা ওইটাও দেখা দিতে পারে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। এই বাল্য বিবাহের যে কুফল আমরা জানি, এটি কি আমাদের আশেপাশে যারা জানেন না বা অসচেতন যারা, তাদেরকে আমরা কিভাবে জানাতে পারি?
4: প্রথমত সবাইকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে উত্থান বৈঠক দিতে হবে আর প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে বাল্য বিবাহের কুফল সম্পর্কে পোস্টার দিতে হবে, আর যতদূর পারি সবার জন্য ওইটা নিয়ে আলোচনা সভা করা দরকার আমার কাছে মনে হয় এটা।
1: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আমরা এবার একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। তুমি কোন ক্লাসে পড়ো, কি নাম তোমার?
5: আমি দশম শ্রেণীর ছাত্র, আমার নাম মোহাম্মদ রাব্বি রহমান রবি।
1: রাব্বি, বাল্য বিবাহ একটি ছেলের কি ধরনের ক্ষতি করে থাকে?
5: বাল্য বিবাহ একটি ছেলের ভবিষ্যতের স্বপ্ন, তার চিন্তা চেতনাকে আঘাত হানে। যখন সে বাল্য বিবাহে জড়িয়ে পড়ে তখন তাকে সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অসাংস্কৃতিক কাজে সংযুক্ত হয়ে পড়ে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বাল্য বিবাহ শুধু মেয়েদের নয় ছেলেদেরও ক্ষতি করে থাকে বা এটির যে কুফল রয়েছে, এটি আমরা আরো মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
5: এটি আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, উঠান বৈঠক এবং বিভিন্ন ক্লাব গঠন করে মানুষের কাছে পৌঁছাতে পারি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
5: জি না।
1: তোমার কোথাও যদি কোনো অসঙ্গতি দেখো, বাল্য বিয়ে হচ্ছে দেখো, তুমি ওনাকে জানাতে পারবে সহজেই?
5: জি স্যার।
1: অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আছেন, চলুন শ্রোতা বন্ধুরা তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনারা শিক্ষার্থীদের সচেতন করবার লক্ষ্যে কিভাবে কাজ করছেন?
6: আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে কিশোর কিশোরী ক্লাব আছে, যেখানে বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সমাধানের উপায় দেওয়া হয়, আবার তাদেরকে গাইড হিসেবে টিচার দেওয়া আছে, মহিলা টিচার পুরুষ টিচার। কাজে আমার স্কুল বলে কথা না, আমার আশেপাশে ইউএনও স্যারকে প্রশাসনকে আমরা সহযোগিতা করি, কোথাও বাল্য বিভাগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে সেখানে চলে যাই এবং সেটা বন্ধের চেষ্টা করতেছি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ ওনারা বাল্য বিবাহ প্রতিরোধে এভাবেই কার্যকরী ভূমিকা পালন করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা, একটু বিশদে আমরা জানার চেষ্টা করি যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে বন্ধে সজাগ রয়েছে, কিভাবে বাল্য বিবাহ বন্ধ করছেন তারা প্রান্তিক পর্যায়ে। আপনাকে স্বাগত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে?
7: যেমন জানেন যে বাল্য বিবাহ একটা সামাজিক সমস্যা, প্রতিটি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের কিশোর কিশোরী ক্লাব রয়েছে, বা যখনই আমরা যে কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন, বা বিভিন্ন উঠান বৈঠক বলেন বা যে কোনো সভাতেই আমরা সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে আমরা বলে থাকি বাল্য বিবাহের যে কুফলগুলো রয়েছে সেগুলো জানিয়ে থাকি। আমি মূলত মনে করি যে সচেতনতাটাই হচ্ছে মুখ্য, আইন প্রয়োগটা তারপরে আমাদের দেখা উচিত।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই সচেতন থাকবে গুইমারার শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সংযোগ হয়েছে আমরা দেখতে পাই, এখন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বাল্য বিবাহ বন্ধে আপনাদের কাছে আসেন, হটলাইন নম্বরগুলোতে ফোন করেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
7: এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা খুবই বেশি অ্যাক্টিভ, তারা খুব সহজেই প্রশাসনের সাথে তারা যুক্ত হচ্ছেন এবং যে কোনো সমস্যা, শুধু বাল্য বিবাহ নয়, যে কোনো সামাজিক সমস্যা হোক না কেন তারা কিন্তু আমাদের ইনফর্ম করেন, প্রশাসনকে জানান এবং আমাদের সেক্ষেত্রে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে খুবই সুবিধা হয়।
1: বাল্য বিবাহ প্রতিরোধে কয়েকটি হটলাইন নম্বর রয়েছে আমরা জানি, 333-তে বাল্য বিবাহ সহ আরো বেশ কিছু বিষয়ের সমাধান হয়ে থাকে, সেবা পেয়ে থাকে আমাদের জনসাধারণ। এছাড়া 109-1098 আমাদের এই যে 333-র মাধ্যমে বা হটলাইন নম্বরের মাধ্যমে বাল্য বিবাহ যে বন্ধ হয় বা আপনারা অনেক ক্ষেত্রে করে থাকেন, এই প্রক্রিয়াটা আমাদেরকে যদি একটু জানান।
7: সেক্ষেত্রে যে বাল্য বিবাহ শিকার হয় সে মতো ফোন দিয়ে থাকে, সেই ফোন কাকে দিচ্ছে তাকে হচ্ছে ফরওয়ার্ড করা হয়, যদি ইউনোকে তারা চায় তাহলে ইউনোর কাছে ফরওয়ার্ড করে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই স্পটে চলে যাই এবং হচ্ছে বাল্য বিবাহ বন্ধের জন্য কাজ করে থাকি।
8: আপনারা শুনছিলেন সুখী সংসার। এর পরবর্তী অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
9: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
10: আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: অনুষ্ঠানের সবশেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি আহ্বান রাখবেন?
4: একটাই কথা থাকবে, স্বপ্নের শুরু হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টদের জন্য, আর ডেমোগ্রাফির একটা অংশ হচ্ছে আমাদের নারী। তো সেই নারীকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে বেনিফিট আমরা পাওয়ার কথা, মানে মূলত 15-64 বছর বয়সের যারা তারাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি, তাদের মাধ্যমে আমাদের আগামী দিনের উন্নয়নের যে মহাসড়কে আমরা রয়েছি যে আমরা এগিয়ে যাব। তো আমি চাইবো তারা বেশি সচেতন হোক এবং যে কোনো সমস্যায় আমাদের প্রশাসনকে তারা জানাক, যাতে সহজেই আমরা বিষয়ে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি।
3: আপনাকে তারুণ্যের কণ্ঠের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ভাবে আয়োজনে সহযোগিতা করবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিনি যেমনটি বললেন, আসুন আমরাও বাল্য বিবাহ প্রতিরোধে যাদের অবস্থান থেকে সচেতন হই, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি। সজীব দত্ত আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলার অন্য কোন উপজেলা শিক্ষার্থীদের নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
5: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। এই প্রামাণ্য অনুষ্ঠান শুধু তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছে তা নয়, বরং সমাজ ও নীতি নির্ধারকদের জন্য একটি বার্তা দিয়েছে। তরুণদের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব না দিলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বাতিঘর। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও পায়েল সরকার। গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন নবীন কিশোর গৌতম।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলবো শেষের কথা। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 150 দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার। সরকারের 5 মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। আগামী 3 দিনের মধ্যে 7 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত 8 জন নিহত। এবং ফিফা

0: বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন বলেন, এর উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং একটি দ্বৈত মুদ্রা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করা। প্রবাসী কার্ড সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2,00,000 কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কার্ড সংক্রান্ত সকল পরিষেবা প্রবাসী কল্যাণ ব্যাংকে ন্যস্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সারা দেশে বিশেষ করে রাজধানীতে পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটার দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি ইট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সহ ইট ভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডক্টর মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
2: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা।
0: মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে।
2: বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন, বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উচ্চ মুখর করে ফেলা হয়েছে।
0: তিনি বলেন, 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করছে। তিনি মোবাইল সাংবাদিকতার নামে সাম্প্রতিক আন্দোলনকে উস্কে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সর্বস্তরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
3: এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে।
0: সভায় গেস্ট অব অনারের বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনার সম্ভাবনার কথা তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি।
4: Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relation. And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us.
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দুর্যোগের সময় সরকারের সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আজ কক্সবাজারে পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় গৃহহীন পরিবারগুলোর জন্য ঘর হস্তান্তর কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনীতির প্রধান লক্ষ্য হল জনগণের কল্যাণ নিশ্চিত করা। এর আগে সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই 1952 থেকে 2024 বাংলা ভাষা আর বাংলার স্বাধীনতার রক্তিম পথ ধরে এদেশের তরুণরা বারবার বুক পেতে দিয়েছে বুলেটের সামনে। 2024 সালের জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানেও বাংলার আকাশ কেঁদেছিল ঝাঁঝরা হওয়া তরুণ বুকগুলোর জন্য। সেই দ্রোহের আগুনে মহৎ এক আত্মাহুতি তরুণ শিক্ষার্থী আনাসের। 2026 সালের এই জুলাইয়ে আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনাস নেই, কিন্তু তার স্মৃতি আজও অম্লান। আরও শুনুন প্রতিবেদনে।
1: শ্রাবণের বৃষ্টি আর বুলেটের শব্দ সেদিন একাকার হয়ে গিয়েছিল রাজপথে। যে বয়সে শাহরিয়ার খান আনাসের বুকে থাকার কথা ছিল আগামীর স্বপ্ন, সেই বুকে এসে বিঁধেছিল ঘাতকের নির্মম বুলেট। আনাস চলে গেছেন নক্ষত্রের দেশে, কিন্তু পেছনে রেখে গেছেন এক শূন্যতা যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়। 24 জুলাইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজধানীর চানখার পোলে সন্তান হারানোর বুক ভাঙা আরতি নিয়ে স্মৃতিচারণ করছিলেন শহীদ আনাসের মা সঞ্জিতা খান।
2: ও আমার বন্ধু ছিল এক কথায়, কারণ আমার যখনই কোনো সমস্যা হইতো ওর বাবার সাথে রাগ হইতাম, বা আমার আম্মুর সাথে রাগ হইতাম, বা কোনো ব্যাপার নিয়ে আমি ডিস্টার্ব থাকতাম, আমি সেই বিষয়গুলা ওর সাথে শেয়ার করতাম। ও আমার একটা আস্থাভাজন জন ছিল যার সাথে আমি খুব ফ্রিলি ওই বিষয়গুলা শেয়ার করতে পারতাম।
1: মায়ের ভেজা চোখের জল যেন মিশে যায় জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতির পাতায়। সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা যখন সন্তানের বীরত্বের কথা ভাবেন, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কান্নায়, আবার বুক ভরে ওঠে এক অদ্ভুত গৌরবে। আনাসের বাবার কণ্ঠ জুড়ে এখন এক চিরন্তন হাহাকার। আন্দোলনে যোগ দেওয়ার আগে বাবা মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি পড়ে শোনাচ্ছিলেন শহীদ আনাসের বাবা শাহরিয়া খান।
3: মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, তরি আব্বুজান তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী, একটি কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃতিক মানুষ। আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ওহো, আমাদের কাছে তো ক্ষমা চেয়ে গেছে, কিন্তু আমরা ওর কাছে ক্ষমা চেতে পারি নাই।
1: আনাসদের রক্ত বৃথা যায়নি। 2024 সেই জুলাই আগস্ট আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছুঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। আনাস বেঁচে থাকবে নতুন বাংলাদেশের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7 জেলায় আগামী 3 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আজ কেন্দ্রটির এক পূর্বাভাসে বলা হয়, পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ অবস্থা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 784 জনে। বাংলাদেশে বিনিয়োগ সেবায় আসছে বড় ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তন। আলাদা তিনটি সংস্থার পরিবর্তে এক ছাতার নিচে গড়ে উঠছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। সরকারের প্রত্যাশা, এতে বিনিয়োগকারীদের সেবা হবে আরও দ্রুত, সহজ ও সমন্বিত। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দেশে বিনিয়োগের পথ আরো সহজ ও গতিশীল করতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ কে একীভূত করে গঠিত হচ্ছে দেশের নতুন শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনার বিচ্ছিন্ন কাঠামো একীভূত হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু,
7: বিডা, বেজা এবং পিপিপিএ কে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হওয়ার ফলে এখন বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কার্যক্রম একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় পরিচালিত হবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরো সহজ, দ্রুত এবং সমন্বিতভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
6: ইনভেস্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত হবে, যা ব্যবসা বান্ধব পরিবেশকে আরো শক্তিশালী করবে।
7: একই সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ডিজিটাল অনুমোদন ব্যবস্থা এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবাকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এবং শিল্পায়ন, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
6: সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, ব্যবসা বান্ধব পরিবেশ শক্তিশালী করবে এবং শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে। পাশাপাশি বাংলাদেশকে আরও আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরবে ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত ও 62 জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা আজ এ তথ্য জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন এই হামলায় ড্রোন তৈরির নিষিদ্ধ যন্ত্রাংশ ও দিক নির্ণায়ক সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাইচাও প্রদেশের একটি পাহাড়ি গ্রামে আকস্মিক বন্যায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন অংশে কয়েকদিনের ভারী বর্ষণে এই বন্যা দেখা দেয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ইংল্যান্ডের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত ৩টায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ এবার রূপ নিয়েছে এক চরম নাটকীয়তায়। ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলেও বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স এবং ইংল্যান্ড। আজ রাতে তৃতীয় স্থান জয়ের লড়াইয়ে মাঠে নামছে কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহামের দল। যুক্তরাষ্ট্রের মিয়ামি গার্ডেন্সে বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ভোর ৩টায়। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া হয় থ্রি লায়ন্সদের। পরিসংখ্যান বলছে এই ম্যাচটি দুই দলের জন্যই মর্যাদার লড়াই। হ্যারিকেনের ইংল্যান্ড যদি জয় পায় তবে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর এটি হবে বিশ্ব মঞ্চে তাদের সেরা ফুটবলীয় অর্জন। যদিও দুই শিবিরের খেলোয়াড়দের মধ্যেই ফাইনাল মিস করার কিছুটা হতাশা রয়েছে, তবুও টুর্নামেন্টটি একটি পজিটিভ নোট বা জয় দিয়ে শেষ করতে মরিয়া দিদিয়ের দেশমের ফ্রান্স এবং থমাস টুখেলের ইংল্যান্ড। কাগজে কলমে আক্রমণ আর মধ্য মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে, ফ্রান্স নাকি ইংল্যান্ড? অপেক্ষায় বিশ্ব। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামীকাল রাত ১টায় নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। ক্ষমতায় আসার ১৫০ দিনের মধ্যেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে সরকার। সরকারের ৫ মাস পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এবং দেশে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। আগামী ৩ দিনের মধ্যে ৭ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের।
2: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার। ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের স্মরণ করছে দেশ। ২ বছর আগের এই জুলাই মাসেই দেশের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণজাগরণ রচনা করে জাতিকে মুক্তির স্বাদ দেয়। সেই বিবেচনায় জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার জাগরণ, যার মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ২৪শে পয়লা জুলাই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সূচনা ঘটে তার জবনিকা পাঠ ঘটে ৫ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ও পলায়নের মাধ্যমে। তার আগের ৩৬ দিনের প্রতিটি দিনে আইনশৃঙ্খলা বাহিনীর চরম নির্যাতন, নিপীড়নের শিকার হয় ছাত্ররা। এতে ছাত্রদের দমানো তো সম্ভব হয়নি, বরং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়। আন্দোলন উত্তাল থেকে উত্তালতর হয়, পরিণত হয় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে স্বৈরতন্ত্র অবসানের লড়াইয়ে। ছাত্র আন্দোলন নতুন গতি পায় 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে। আবু সাইদ ছিল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। এরপর গণবিক্ষোভে রাজপথে অনেক রক্ত ঝরে। হাসিনার পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমজীবী, দিনমজুর, পেশাজীবী, সাংবাদিক প্রাণ হারায়। জাতিসংঘ মানবাধিকার কমিশনের হিসেবেই এই মৃত্যুর সংখ্যা 1400-এরও বেশি। এত মৃত্যুর পরও আন্দোলন থামেনি, নতুন নতুন কর্মসূচি দিয়ে বুক চিতিয়ে রাজপথ দখলে রাখে ছাত্র সমাজ, যার জবনিকা ঘটে স্বৈরাচার পতনের মাধ্যমে। তবে 2024 সালের 16 জুলাই মৃত্যু অবধারিত যেন দুই হাত প্রসারিত, বুক খোলা, সামনে এগিয়ে যাওয়ার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দেহভঙ্গির সেই ছবি সাহসের দৃশ্যমান রূপ হিসেবে স্থান করে নিয়েছিল আন্দোলনকামী ছাত্র জনতার মনে, ফাটল তৈরি করেছিল স্বৈরাচারের আধিপত্য আর অহমিকায়। রাষ্ট্রের সহিংসতার সামনে সাহস, আত্মত্যাগ আর ন্যায় বিচারের প্রত্যাশায় একজন নিরস্ত্র তরুণের উন্মুক্ত দুই হাত এমন এক নৈতিক প্রশ্ন ছুড়ে দিয়েছিল বন্দুকের গুলি দিয়ে, যার জবাব দেয়া যায় না। সশস্ত্র রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে আবু সাইদ ও তার মতো অসংখ্য বীর জুলাই যোদ্ধার জীবনাবসানের মধ্য দিয়ে দেশে 16 বছরের স্বৈরশাসনের অবসান হয়। অকুতোভয় আবু সাইদ সহ 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে গত বৃহস্পতিবার 16 জুলাই দেশে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। জুলাই শহীদদের আত্মদান জাতিকে আরও স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায় বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা যোগায়। জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি একটি দেশাত্মবোধক গান শোনার। শিল্পী এম এ হামিদ, গানটির রচয়িতা আবু জাফর।

দেশাত্মবোধক গানটা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গানটা শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বিকেল 4:30। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। জুলাই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনায় এনএএম সরোয়ারে আক্তার, শুনতে পাবেন সকাল 8:15। ফুটবল ফ্লাশ, বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, গ্রন্থনা উপস্থাপনায় রবিউল ইসলাম পলাশ, বিকেল 3:05। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি প্রচারিত হবে বেলা 1:05। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা বেলা 2:30। বর্ণালী আধুনিক গান অনুষ্ঠান সকাল 8:30। আধুনিক গান শুনবেন শেখ আব্দুল সালামের কণ্ঠে বেলা 12:30। মঞ্জু শাহ আধুনিক গানের অনুষ্ঠান বিকেল 3:30। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত মঞ্জুরা রহমানের কণ্ঠে বেলা 12:20। পল্লীগীতি মোহাম্মদ আতিয়া রহমানের কণ্ঠে বেলা 12:40। এছাড়াও এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সোহেল পারভিন রুমা, অধিবেশন তত্ত্বাবধানে খাদিজাতুল কোবরা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় এলিজা আক্তার ও মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।